সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎ তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম।

এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে, সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত কর। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম কর। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা কর। এর অতিরিক্ত আর কোন নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।

আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার 11 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে সামান্য বিঘ্ন ঘটেছে। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী রতন অধিকারী।

এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন রতন অধিকারী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ংনি খরাং।

বরঙ্গনাং ক্ষুদিরাম বসুনি তিনি ফাঁসি রিজাক মানে সাল হেনে সাজা গেতঙ্গ খরকসা বরক হানা হামজাগৈ সানা হামজাগৈ হান্না নারক না থাকতানি ব অবহায় খেলায় কথক সরি রিজাক অবনি সাল তিনি দেখাইছে হিংকাই অবহাইন বাংলা কগ্রবাইনি বেলেখিন খাগনাং বরংবনাং কাজী নজরুল ইসলামনি ধুম কেতুহিনী কাইসা ককটুমা বলাই বিনি পয়লা চেংসা জাকমানি সাল তিনি 1922 বিসিও তেই রেডিওতে হজাক খাইমানি পয়লা সাল হিনিব সাজাগাই দো এস ও এস যে ককচার মং অবনি সাল হিনিব সাজাগাই দো তিনি তেই সাত কানুনি বিসিংগ সাতনি প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ এবার তিনি ইন্ডিপেন্ডেন্স মারমানি সাল 1960 অবব পালাই জাগাই দো তেই 1961 বিসিব ভারত হাকতর বাই দাদরা তেই নগর হাবেলি তিনি হাপমানি এবাকেবা ভারত হাকতর বাই থানসাংমানি সাল হিনিব সাজাগাই দো হাইকা সুজরান খাবাইকা চিনি তিনি সাল নরক সাবই কক থাইসা থাইনি অজরাবো যানলাইনে সা খামগ্রায় সা খামগ্রায় যিনি নরকবাই সালাইনি যিনি বুড়ি রকনি যে জঞ্জাল গবাং কলাই অ বুড়ি রকনি বিসিংগ অব গবাং কলাই নগো বুড়ি রক সিমিয়া জেলা রংনি বিসিংগ ব অব নগো ফিয়াবা বুড়ি রকনি বিসিংগ অব গবাং কলাই যেন নুকজাগ বুড়ি রকনি বিসিংগ যে নুকজাগ মানে অব যেন সানা থাকাই হেঙ্কে বুড়ি রকনি যে চামু জাথানি গান্তিনক রক যান্তিনক চিনি বুড়ি রকনি ইয়াগো হাইফান যেফ্রো চামু চাবো যতন দুই দুলই যতন চারিমানি বিসিং দই খেলায় যিনি বুড়ি রক দন্থক যাগো অবহাই খেলায় ন খা পানজিও যতন চারিমানি আগলো কুতুং কুতুং চারিমানি আগলো যেন বুড়ি রক পাইথাগো জেফ্রো চাও চানা আসুক আফ্রিকে মুই মাইমুই রক চাং উঙাই থাও ওয়াশো উশো নগরাই রক ফাইকা হিঙ্গে হিঙ্গে বো চিনি মাইমুই রক কলকিয়া অংথাপ্র হিঙ্গে বুড়ি রকনি বিসিংগ নক যাগো অবহাই মাইতুলু রক চাওয়াই পাই মানে আথানি ফিয়াবা বুড়ি রকনি বিসিংগ ভিটামিন রক এবার যে নাংকুক মানে সাগো অব মানিয়া অংথাও আথানি ফিয়াবা চিনি দেখাইছে হিঙ্গে সাপুং সাল কলক রমই থমা বসা দরবনি সিমি রমই সামু খেলাই থানি ফিয়াবা যেন ওয়াইসা উইসু অবহাই খেলায় যেন সাকনি ফাইসিং নাইকলানি জরা মায়া অংথাও আথানি গবাং খেলায় আর্থ্রাইটিস এবার খেবা আর্থ্রাইটিসনি যে বাদ অব বুড়ি রংনি বিসিংগ নুজগ জরা গদংমা রমই আসুগৈ সামু খেলাইমান এবার জরা গদংমা রমই বসাও সামু খাই মানে এবার জেফ্রু চেরাই বুমা পইলা কতা নগ আপ্র চেরাই যেন খিচু বৌরক যেন পালতনানি বাকে যেন হর সাইড কাইসা খাই বুড়ি রকনি বিসিংগ থমানি নিয়াবা চলা রক জিতি খেলায় থই মানো বুড়ি রক বুমা জেফুর আপ্র থই মানে আবনি বাকে দ্রুক দ্রুক খাই চিনি বসাগো কেবল নুকমান।

0: সুভাষ দেববর্মা এই রেসাপুনি লগিন তিনি হাইগুনি খরং পান্ডা অরণ মথাকসিনাই যতন হামবায় আং তিনি তঙ্গ অজয়
1: আং তো মানে নরকনি বুকু খমা।

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান। আজ সকালে 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূর্বাদাম। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8টায়। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান সকাল 8:30, বিষয় চণ্ডী কর্তৃক নর্তকী কি ধন পাইলে তুষ্ট জিজ্ঞাসা এবং বিপুলার দুঃখ বৃত্তান্ত বর্ণন। উপস্থাপনায় সুপ্রিয়া দেবনাথ এবং সহশিল্পীরা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। ভজন শুনবেন সকাল 10:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান শুনতে পাবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। 2টোয় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 শুনবেন শ্রমজীবী মানুষের মাঝে সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান। অংশগ্রহণে ঋষিকেশ ভৌমিক সারসীমা থেকে। সাক্ষাৎকার গ্রহণে তাপস সোম। 2:30 শুনবেন আমিনারি অনুষ্ঠানে আমার কথা, বলবেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রতিভা দে। এরপরে শুনবেন এপক্ষের দম্পতি অনুষ্ঠানে সাক্ষাৎকার। অংশগ্রহণে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ রায় বর্মন এবং সঙ্গে তাঁর স্ত্রী শ্রীমতী চন্দন লেখা রায় বর্মন, আশ্রমপাড়া বিলোনিয়া থেকে। সাক্ষাৎকার গ্রহণে শাশ্বতী চক্রবর্তী। বেলা 3টায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন। 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

পাঁচটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 অবকাশ অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান, লোকসঙ্গীত শুনবেন 5:45 সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন চোখের যত্ন প্রসঙ্গে, এরপরে ককবরকের লোকগীতি শিল্পী রেবা লক্ষ্মী দেবর্মা। সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণবাণী বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বিষয় সাক্ষাৎকার, আলোচনায় প্রসঙ্গ জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার, অংশগ্রহণে ডক্টর নীরেন মজুমদার। সন্ধ্যে 7টায় অনুষ্ঠান সূচি, 7:05 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, 7:35

47 এবং 7টা বেজে 55 মিনিটে যথাক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ। রাত 8টা বেজে 5 মিনিটে মনের মতো গান লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুনবেন। 9টায় যুব অনুষ্ঠান যুববাণী, 9টা বেজে 30 মিনিটে সারগাম অনুষ্ঠানে শুনবেন শরদ বাদন, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সংসদে প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশের সম্প্রচার। এ অনুষ্ঠানের পরেই অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। আজকের অনুষ্ঠান পরিচিতি জানলেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আর একটি নূতন সকাল, নূতন প্রভাত। সারাদিনের অবিশ্রান্ত, গত রাতের অবিশ্রান্ত বৃষ্টি, ঝড়ো হাওয়া, বাজ পড়া, সব কিছু শেষে আবারও একটি নূতন সকাল, পবিত্র সকাল, সতেজ সকাল আমাদের সবার সামনে। আর সকাল বলে দেয় নূতনের প্রত্যাশা, নূতনের আহ্বান। সব কিছু যদিও শেষ হয়ে যায়, তারপরেও নূতন করে বেঁচে ওঠা, নূতন করে নিজের মনকে তৈরি করা। আর সকাল যদি ভালো যায়, সব কিছু ভালো যায়, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া এবং দিনের প্রতিটি কাজ সুন্দরভাবে প্রস্তুতির জন্য বেছে নেওয়া সকালকে। আর তাই জন্য কেউ কেউ হয়তো এখনো ঘুমিয়ে আছেন, আবার কেউ কেউ হয়তো ইতিমধ্যেই উঠে গেছেন। বিশেষ করে বাড়ির হিঁসেলে যারা যাবেন, মা মাসিরা, তারা কিন্তু অনেক আগেই কিন্তু উঠে গেছেন, এবং বড়রা যারা কৃষিকাজ করেন তারা কিন্তু মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর যারা খেতে খামারে কাজ করেন, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু তাদের সারাদিনের প্রস্তুতি সকাল সকাল উঠে পড়েছেন, ঘুম থেকে উঠে পড়েছেন এবং কাজেও ইতিমধ্যে নেমে পড়েছেন। সবাইকে দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং সারাদিন যেন ভালো যায় এই প্রত্যাশা তো নিশ্চয়ই থাকবে। সঙ্গে আমি হরিপ্রসাদ আজকের আজ সকালে অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই প্রথমে অতীত ইতিহাসের পাতা। আজ 11 আগস্ট, অনেক ঐতিহাসিক আজকের দিনটি। 1780 আজকের তারিখ, বারবাডোজে হ্যারিকেন শুরু হয়। আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায় 1810 খ্রিস্টাব্দের আজকের তারিখে। 1884 সালের আজকের 11 আগস্ট, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল। 1888 সাল, বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়ার থিয়েটার। বিপ্লবী ক্ষুদিরাম

বসুর আজকে বলিদান দিবস। 1908 সালের এদিনেই তাঁর ফাঁসি কার্যকর হয়। 1909 সালের আজকের দিনে রেডিওর বিপদ বার্তা বা SOS এর ব্যবহার শুরু হয়। জনরে অ্যানিমেশন পেটেন্ট করেন 1914 সালের আজকের দিনেই। 1922 সালের আজকের তারিখ কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়। মানসিক অসুস্থতার জন্য জর্ডানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন 1952 আজকের তারিখে। 1961 সালের আজকের 11 আগস্ট ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সাথে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়। এশিয়ার জনসংখ্যা 300 কোটি পূর্ণ হয় 1986 সালের আজকের তারিখে। গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের 400 মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের 200 মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয় 2008 সালের আজকের তারিখে। আজকের দিনে যাদের জন্ম তাদের মধ্যে হিন্দি কবি সাধক তুলসীদাস 1511 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকম্যান 1858 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। খ্যাতনামা বাঙালি রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন 1908 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 11 আগস্ট 1929 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার 1938 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি, 1935 সালে আমরা হারিয়েছি স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য ছিলেন। বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত মৃত্যুবরণ করেন 1955 সালের আজকের দিনে। 1970 সালের আজকের দিনে আমরা হারিয়েছি ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক ইরাবতী কারভেকে। বাঙালি শিশু সাহিত্যিক ননীগোপাল চক্রবর্তী প্রয়াত হন 1990 সালের আজকের দিনে। আজকের দিনে প্রয়াত হন গান্ধীবাদী ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস রেডিওর সংগঠক উষা মেহতা, মৃত্যুবরণ করেন 2000 সালে। 2018 আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল। ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী বিকাশ চন্দ্র সিং 2023 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন।

শ্রোতা বন্ধুরা, আজ 11ই আগস্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজকে আত্মবলিদান দিবস, মহাপ্রয়াণ আজকের দিনেই হয়েছিল। 1908 সালের এই দিনে মাত্র 18 বছর বয়সে তিনি হাসি মুখে ফাঁসির কাঠে বলিয়ান হয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সাধারণ মানুষ এবং প্রথিতযশা ব্যক্তিরা এই দিনটিকে তাঁর আত্মত্যাগ বা সাহসিকতার স্মরণে শ্রদ্ধা দিবস হিসাবে পালন করে সারা দেশভর। মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ার যোগ দিয়েছিলেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী।

এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধী দ্বারা পরিচালিত হতো এবং এই দলে ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। 1906 খ্রিস্টাব্দে কাঁসাই নদীর বন্যার সময় রণপার সাহায্যে ত্রাণ কার্য চালান। 1907 খ্রিস্টাব্দে বারীন্দ্র কুমার ঘোষ তার সহযোগী হেমচন্দ্র কানুনগোকে প্যারিসে নির্বাসন থাকা একজন রাশিয়ান নিকোলাস সানফ্রান্সকিয়ের কাছ থেকে বোমা তৈরির কায়দা শেখার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে

ক্ষুদিরাম বসু বিভিন্ন বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন এবং বিপ্লবী কার্যকলাপের জন্য তাকে আজকের এই দিনেই শহীদ হতে হয়। আজকের এই দিনে বিপ্লবী এই শহীদের প্রতি আমাদের প্রাণের শ্রদ্ধা অবশ্যই থাকবে। শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান কখনো ব্যর্থ যেতে পারে না।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন আজ সকালে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, গত রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কিন্তু বাড়িতে যারা বয়স্করা রয়েছেন তাদের বিভিন্ন অসুবিধার তৈরি হতে পারে। তাই জন্য বর্ষাকালে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত। বর্ষাকালে প্রবীণ বা বয়স্কদের বিশেষ যত্ন এই কারণে প্রয়োজন, কারণ তাদের শরীর এই সময়ে বিশেষ যত্নে যদি না থাকে তাহলে বিভিন্ন রকমের বর্ষাজনিত অসুখ বিসুখ হতে পারে। এ সময় ঠান্ডা লাগা, বাত বা জয়েন্টের ব্যথা বৃদ্ধি এবং পেটের গোলযোগ বা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো সংক্রমণ বাড়তে পারে। তাই ঘরোয়া পরিবেশে কিছু নিয়ম মেনে চলা প্রত্যেকেরই উচিত, বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, দাদু দিদা আছেন, ঠাকুমা আছেন বা অন্য কোনো বয়স্ক ব্যক্তি রয়েছেন। সবার ক্ষেত্রেই ভেজা বা আর্দ্র পরিবেশ থেকে দূরে রাখতে হবে, মেঝে শুকনো রাখতে হবে যাতে পিছলে পড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাথরুম বা দরজার সামনে অ্যান্টিসেপটিক ম্যাট ব্যবহার করা যেতে পারে। হাঁটার সময় লাঠি বা ওয়াকার ব্যবহার করা যেতে পারে। বর্ষায় আর্দ্রতা থেকে জয়েন্টের ব্যথা বাড়তে পারে, তাই হালকা গরম কাপড় বা কম্বল ব্যবহার করা যেতে পারে। সবসময় টাটকা বা হালকা গরম খাবার খেতে হবে, বাসি বা খোলা খাবার এড়িয়ে চলতে হবে। ফোটানো বা বিশুদ্ধ হালকা গরম জল তাদেরকে অবশ্যই দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও আমিষযুক্ত খাবার তালিকাভুক্ত রাখতে পারেন। বাইরে বা রাস্তার খাবার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এই সময়ে। ঘরের আশপাশে জল জমতে দেওয়া যাবে না, যাতে মশা বা মাছির বংশবৃদ্ধি না হয়। মশার থেকে বাঁচতে কয়েল বা মশারি ব্যবহার করা যেতে পারে। নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যাস করতে হবে। ঘর বাড়ি পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। তাহলে হয়তো এই যে বয়স্কদের যত্ন, সে ব্যাপারে আমরা অনেকটাই সচেতন থাকতে পারি। বয়স্করা ভালো থাকলে তবেই না আমরা এগোতে পারি, কারণ তাদের পরামর্শ, তাদের আদর্শ, তাদের যে পথ চলা, তাই আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। তাই বয়স্কদের অবশ্যই যত্ন নিন।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যায় কর্মখালী তথ্য। ইসরোয় বিভিন্ন ট্রেডে 406 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। এটি কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 ও সংশোধনী অ্যাক্ট 1973 অনুসারে গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান ডিপ্লোমা ও কমার্শিয়াল প্র্যাকটিস ক্যাটাগরিতে ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর URSC 03/03:2026।

শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল প্র্যাকটিস শাখায় ডিপ্লোমা স্টাইপেন্ড নির্দিষ্ট হারে দেওয়া হবে। নিয়ম অনুসারে তপশিলি ওবিসি আর্থিকভাবে অনগ্রসর প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিস হিসাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট https://nets.education.gov.in। ওয়েবসাইট আবারও বলছি https://nets.education.gov.in। এরপর সংশ্লিষ্ট সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট https://web.umang.gov.in। আবারও বলছি https://web.umang.gov.in। ওয়েবসাইটের সার্চ অপশানে গিয়ে ইউআরএসসি অ্যাপ্রেন্টিসশিপ লিখে আবেদন করবেন। প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশনের সময় একটি এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে, এটি অবশ্যই লিখে রাখতে হবে। আবেদনের সময় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা ফটো ও সই উভয়ই 50 KB সাইজের মধ্যে, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন আগামী 28 আগস্ট পর্যন্ত করা যাবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে যেতে পারেন www.isro.gov.in। আবারও বলছি www.isro.gov.in। এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন। কর্মখালী শুনলেন।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি টুকরো খবরা খবর। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। দেশজুড়ে 2,359 হাসপাতালকে প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি 1,200 হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাসপাতালগুলির উপর মোট 328.49 কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে। কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় বিজ্ঞান চর্চায় ফের বড় স্বীকৃতি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অসামান্য অবদানের জন্য 2026 সালের ডাইরেক্ট মেডেল এ সম্মানিত হলেন ভারতীয় পদার্থবিদ দীপক ধর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স 8 আগস্ট এই পুরস্কারের 4 প্রাপকের নাম ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছেন ভারতীয় পদার্থবিদ দীপক ধর। ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্যালি, পেরেইরা, কিবডো 3টি বড় শহর। এখনও পর্যন্ত অন্তত 111 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যু সংখ্যা বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে, তাঁদের উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে সোমবার রাতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করল কলম্বিয়ার প্রেসিডেন্ট। টুকরো খবর খবর শুনলেন, এরই সঙ্গে শেষ করছি আজকে রাত সকালে। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এ প্রত্যাশায়। ভালো থাকবেন, নমস্কার। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়, সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেওয়ার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের IAS আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি OST সুশীল কুমার লোহানিকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারা দেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরো ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরো 11টি বিমান আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘন্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনের আর 88 জন ই ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean, the guidelines indicate that for national functions, it will be the norm. Yes.
0: আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেড এর আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত শ্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরো সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে

শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনা সহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাতসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জয়স আশিতা ফয়েলে সোনা, কানকলক্ষ্মী রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভার সচিবালয় সূত্রে গতকালে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এবছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হচ্ছে। গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুরে বেসরকারি উদ্যোগে অত্যাধুনিক ফার্মেসি কলেজ গড়ে উঠেছে। ব্যাঙ্গালোরের মাইলস্টোন ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রাজ্যে তাদের শাখা চালু করার উদ্যোগ নিয়েছে। যদিও অস্থায়ীভাবে গত বছর থেকে রাজ্যে পঠন পাঠন শুরু হয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলেজ পরিদর্শন করেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি সহ কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। পরে কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি জানান, প্রাথমিকভাবে ডি ফার্মের জন্য 100টি আসন, বি ফার্মের জন্য 60টি আসন এবং মাস্টার্স কোর্সের জন্য 20টি আসনের অনুমোদন পাওয়া গেছে। ভবিষ্যতে পিএইচডি সহ ফার্মাসিউটিক্যাল শিক্ষার আরও উচ্চতর বিভিন্ন পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। আসন্ন শারদোৎসবের আগে রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতের ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। গতকাল বিলটি নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বিলটি একটি অত্যন্ত সংস্কারমূলক পদক্ষেপ যা দেশকে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন, 1891 সালে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট প্রণীত হয়েছিল, যখন ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কাগজ ভিত্তিক ছিল। তিনি বলেন, আজ ভারত তার অর্থনীতিকে ডিজিটাল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যে প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালট্যান্ট ডক্টর তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী নিপুণ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা ও নিপুণ ত্রিপুরার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে গতকাল আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা

হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি ও বৃক্ষরোপণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। অপর ম্যাচে ত্রিবেণী সংঘ 7-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া হর সংযোজক থমুগ ত্রিপুরা স্পোর্টস স্কুল কলকাই নেই বুকজানি ফেরবাই বিবেকানন্দ ক্লাব নে মেসেনখা নবার তৈবারী সেকানবারী কক মুগ সাজাখা তিনি নখা ও গবং কুক নসমুই তঙ্গানো হাস্তে গনঙ্গ পিসা পেরিং আমজায় ফেরঙ্কি কিসা মিসা ওয়াতি ফাইবানো তিনি টুমারি সাকাও 37 ডিগ্রি সেলসিয়াস গানগি তঙ্গানো মিয়া সাকানি টুমারি তঙ্কা 35.2 ডিগ্রি তাই তিনি ফুঙ্গ খামানি টুমারি তঙ্কা 24.4 ডিগ্রি সেলসিয়াস মিয়া নিশিনী তিনি ফুংজরা ওয়াতি ফাইকা 27.4 মিলিমিটার কক তোমা পরে মুং তাবুক জরাতেই অরণ পাইকা ওল্ডনি কক বরক বাই কক তোমা অয় খাই জাগানো তিনি হরনি দাম স্নিতামই সতী ব্রিচি বাবা

এতক্ষণ পরপর রিলে করে শুনেন হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূর্বাদাম।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন পূর্বাদাম। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের

0: सारे गामा कारवा।
1: শ্রোতা বন্ধুরা, ছায়াগীতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রথম গানটি নেওয়া হয়েছে আশা ভোসলের কণ্ঠে।

গানটি শুনলেন কবিতা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনছেন এবারে গানটি শিল্পী অনুরাধা পাডওয়াল।

0: এতক্ষণ শুনলেন মর্নিং মেলোডি ছায়াগীতি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। প্রসঙ্গ, চণ্ডী কর্তৃক নর্তকী কী ধন পাইলে তুষ্ট জিজ্ঞাসা এবং বিপুলার দুঃখ বৃত্তান্ত বর্ণন। পরিবেশনায় সুপ্রিয়া দেবনাথ এবং সহশিল্পীরা। শুনবেন 49তম পর্ব।
1: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রেনেড এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডি হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
3: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরো ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
4: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসাদ, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

গানটি শুনলেন বাস একপাল ছবি থেকে। গানের শিল্পী ছিলেন কেকে এবং জুবিন গার্গ। শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে যেতে যেতে শুনবেন ধুম টু ছবির গান, শিল্পী সুনিধি চৌহান। এই গানটির মধ্যে দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনছেন দেশান্তবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজ শুনছেন রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান।

এতক্ষণ শুনলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশান্তবোধক গান, শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান। আকাশবাণী বিলোনিয়া, এখন ভজন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

এতক্ষণ ভজন শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর, পণ্ডিত ভীমসেন যোশী এবং সবশেষে অনুপ জলতা। শেষ হল ভজন। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনতে পাবেন হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তীর ককবাটক অনুষ্ঠান।

চাপুং বরক খরক নাই খের চাপানি রেসাপ মনো ফাড়ি চুমো জরাব খালাই রেসাপ মুংনি কক থাই রক বেলা এখেন ককনি কুক চা কুপলুং ককনি মিনিং কুপলুং চিং ফাড়ি খালাই চিনি লাগমাবাই গদাল যা কবুল যা কক থাই কমর খে সুরগ্রবই রেসাপ যাক রেসাপুং শনকুমারী তাই শম্ভুরাম বরক খরক নাকি রেজাব মানে অ রেজাবনা ফাইডি সিংখানালাই নজরাও

O sütüle madona kadar o sukutum ne diyor ne diyor.

Om Nakti Ba, Om Nakti Ba, Om Nakti Ba, Om Nakti Ba, Om Nakti Ba.

ติมาสัพพสังปัสสะขะโมขะปัสสะนะติมังในที่โมคลาสมายา

Ngôm nó chị vợ. Sa tơ sa kra nung pơ tơ ba na ma na na sơm na di nô.

closer, you. Hmm.

বৈশাখনে হাতল বেড়াই খাই বাইরক তামহন বাইর দিন অখল যাই নাতি চলে সিগারে টক্সা নাই।

ప్రయోం నది గదిలే ఓ బంపుడు మసలు

많이 살 죽고라 뭐 좀 각노에 많은 날 뛰어요.

고정 내자들에 마여약 팔들 누나 팔만이 거기야 넘나지 넘나지 마.

0: বলে এখানে খানা তো তো রেসাপং চেন খানা লাইক হ্যাঁ জাদুনি রেসাপং আও ফাড়ি চিনি আগো তাই বজরা তংক চেন খানা লাই না হাইন হাই রেসাপং বজরা ও চেন খানা লাই না পুতু লক্ষ্মী মল সম্বাই রেসাপ যাক রেসাপং
1: ai era na mona de pai na

Hello, John. How's it going?

张德斗我胆，张德安，张德安德。

tebet tari magnen lampui mutai yai cokoi yai yai.

为人的爱，都做得来你家，这房子我一梦。

Em không đưa ba gầy ai ai ai.

这个夜来人的爱，这就得来一场，这朋友为梦。

ay, ano ko kiko senin, tingay baro silenin, puntar ngay kainin.

刚搬到单，门上你爱看，俺搬来单，哎哎哎。

0: ខ្នាតតករបស់ផាឌីអូសរ៉ូខ្នាឡៃហ្នឹង
1: ហើយហើយហើយហើយ

মুখং জিঙাবার নাই দই বাইয়ারং নখং জিঙাবার নাই।

동백 바야람 하이잔 예이 하이잔 예이

भाई परा थाना नहीं हवा मसूद आई जान आई हाई जानती आई हया

가 노콩징아 발 나이 차이 나이 빠이더이 오발랑 노콩징아 발 나이 차이 나이 빠이더이 허이 잔 여이

허인자한 년 허인자한 년 하이 하하이 하이

ওজার অনার খাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ওজর ওয়াং তো নরবাই নরকি লগে নরমি বুকু আর জে মিনা তাবুক নে হজরা পান্দা চেংজাকো তিনি ওয়ান সুকমুং পান্দা

দিনে ওয়ান সম বান্ধব ফাদিজ সালাইয়ানো যানৈন ভেলু রমানী হাই কাবা বরম রমানী বড় রকন হাই কাবা মানৈ খনৈ রকন হাই কাবা যিনি নাংমানি মানৈ রকন হাই কাবা জরা রকন গবাং মানো যেন বরম রথাই দঙ্গ যেন গুবুন বড়নি ন উলওয়ান সুগুই সাক সাক সাক সাক হামনানি জানানি সাক সাকনি জরা সাক সাকনি সরঙ্গানি জরা সাক সাকনি নক নুখুংনি বাকই দ্রুক দ্রুক অবরকন ভেলু রানি রঙাই দ্রুক দ্রুক চিনি যে ইয়াকি ইয়াগ্রা দায় চিনি অগ্রা জাগ্রা তাই বরকনি সামুং হুমুং বরকনি থানি যে সরঙ্গজাকায় নকমানি মানমানি যে বরক সামুং খাই দমানি অবরকন বেবাক ন বরং রানি যেন রঙই থানাই বইলাও ন সাক বাই থাকি সরঙ্গানি জরা সামুং খাইনানি জরা হাই কাবা চিনি নক নকুঙ্গ চিনি অগ্রা জাগ্রা যে সামুং খাই দঙ্গ আবরকনি ন বরম রানি আবরকন সরঙ্গানি আবংকা চিনি সাক সাকনি যতনি ন বারজা আবনি বাকি যেন জেফুর পানো যে সামানৈন ফানো দাবো চিনি মানমানি যেন মানমানি নক নুখুঙ্গ যেন বোমা বুফানি থানী গবং মানো যেন মানো হামারি মানো কক বিদি মানো সরংমুং মানো হামজাকমুং মানো অবরকন যেন বেলু রানি যেন জরা জরাও যেন রঙিয়া সিয়া আবো জরা জরা যেন উমরনি ফের বাইফানো অঙ্গি মানো হাইফানো চিনি বখাও যেন সাক সাকন আংটিনি আসাইখা আংটিনি অরও অমসুক তরি দখা আনে আমা বাবু আনো দই দলৈ দো নাই দো আংবো মূসাসে খাইনা নামাই হেনে ও চাইফ্রুনি সিমিন ওয়ান সুক মানে খাকা মানে দখা হে বেবাক মানে নন ভেলু রা রঙ বেবাক মানে নন দাম রা রঙ বেবাক মানে নন বরম রা রঙ তাই অবহাই অঙ্গি মানকে যেন জারানি সিমিন চিনি নাহারমুং চিনি টার্গেট চিনি গোল আবো বেবাক স্রাই স্রাই তাই যেন ওয়ান সুক মানে সাই যেন তরক লগ্রক চিনি ক্যাপাসিটি বাংরক গেজেন তাই সামু কতর কতর খাই মানে অবন যেন জারাইফুরনি সিমিন চিনি ওয়ান সুক মানে যেন দমানি না তাই গরি হিঙ্কা যেন অগ্রা জাগ্রা রক নকনি বড় রক জেরাই রকন যেন বুজকনা নামাই ফরংনা নামাই যেন জেরাই রকন জলে ওই নাসিলাওই খরাম কতর খেসাওই জলে তুতই কুলতুতই কুতুকই ফরঙ্গি যেন মানিয়া বনে বাকি যেন বরকন হামজা কুমনি বিশেং দই গজাং গজাং ফিগুং বুথেবই বখরগৈ আগ্রই যেন বরকন ফরংনানি নাঙ্গ ও যে মানই দো মানে গ্লাইসা হাইকে বরক যে ওয়ান সুগুই দো মানে অবরক অব গ্লাইসাকে ফাইমানিয়া বোমা বুফা সামুং গ্রাক দাঙ্গই গ্রাককে কষ্ট খাই পরিশ্রম খাই ইয়াক বাইথাং থৈনি কলম দেখিগলাই সামুং দাঙ্গই অরাং পয়সা ও মানৈ খনৈ আশুক আরাম গথক জামুং নুমুং গানমুং জুমুং গাহাম গাহাম নাইথক নাইথক বেবাক ন আবো আহ এরাঙ্ক সকই মানে আবো কষ্টনি বিশং দিয়ে সকই মানে তে আবরকন যেন মেলু রা রানি আবরকনি মরক রংমারিনি যেন সিনা নামার যেন ও চাইন সিয়া খাসিয়া ওয়ান সুক না রিয়াঙ্গি দখাই চাইনি সে মানে

0: মানে এখানে আমার বাবু তাকু বুকু গোসাবতে যত যেন অজরা কাহা মানে তো মানে অবনো যেন বেহায় বেলাই খে বেলো রানানি নাঙ্গো দাম রানানি নাঙ্গো মা ফা তোমা যেন মা ফা বাই জরা রানা নাঙ্গো হামজাক মং অবরক সালাই তো মানে তখন সঙ্গ দানি জানক নুখুই থাকবন কিসি সালে যকলাম হামজাক মং দাকু বুকু রকবাই আজাই সং রকবাই হ্যাঁ দা কিসে মেজা হাসি খুশি অবহাই যেন টংনানি নাঙ্গো হ্যাঁ দা আবো সালাই তোমানি দা সংসারলে যেন তাই তামলে তং হ্যাঁ সংসারলে যেন তাই তামলে তংবা না চিনি দাকু বুকু মা ফা বসাবো দে বরক নতা হ্যাঁ দা থেনা থাকি লগি তো বরক ন বেলাই একদম হামজালাই সুকমানি মায়া নাং সুকমানি আমাহাই কাইসা তরক তরক গরি হাই নো আমি গেছি যা ওয়ান সুক ওয়ান সুগুই বরম রমানি বরম রমানি আবো আক ছিনি যাকফা নিজে অকরা নুখানগানে যেন থাকা গিয়াহাই দা তাবো গাঙ্গায় যেন রক যেন আং সাকবাই থাকফান দা মানে রকবাই দোকানকে ও যারা সিগ্রা রক যারাই রকফাই আনি বসকাং তৈন সিগ্রা রকবাই তালাং থাঙ্গো কবংমা নজানাই তাই যাজানে বাই তালাং থাঙ্গো বা সালব্রমসে আং দোকানে থাকাকে হঙ্গো আবো অবহাই দা ছিনি আবার দাম দাম রা তং মাহাই আবো হাইরক ওয়ান সুক না তা এ দাম লাসি না তং এ হাইরক ওয়ান সুক না সঙ্গে সাজানে কতই সাজানে মানেছে পাইনা লাসি দঙ্গো এ কথা বুনে সেরাই রঙকা মিয়া সেন পাইখা আং মানে পাই দো মানে বরকে সিগারেট পাই আংকে মানে গবাং মারক হাতি পাই দো মাবা বরকে গবাং কই খরক বসক জানি ফাইকে খরক টান রক ফাইকে না খরক টাম খরক পরে সিগারেট মাং পাই সিগারেট মাং পাই ও ভাই এ সিগারেট পাই তে খনি রক পালে ও ভাই তা একদম মানে বুসকাং দিকে রাং ইয়া ফরেই আতালাঙ্গি থাংতা একদম মানে মুখাং বুকুং গানা দেই খলাইনে ও ভাই রক তা বরকে কোন সিং জায়গা সঙ্গে মাং জাকসি ই বরকে সাক সাক যেন সীমা হাই বরক সিয়া অবাহাই বরক ওয়ান সুক না এ তাবো সোশ্যাল মিডিয়া বেলাই খেন বরক ন ওয়ান সুক বরক বসকাং আগক জাখানাই নাই আবাহাই তা অবাহাই কাইসে সোশ্যাল মিডিয়া নেই দঙ্গ বরক আবো নাইও নুগো হঙ্গে বরক খাখা ওয়ান সুগো যেন নুক মাহাইকে নুগিয়া যেন সিমাহাইকে সিয়া অকরা রক বরক তাম সিনা দো ফেশন ডিজাইন স্টাইল আবো কাছে বরক ফেশন বংজাগো স্টাইল বংজাগো নোংনা সানা রক আবহাই ওয়ান সুক না দা গে তো জানি যা ওয়ান সুক দাম খাইনে আবো ভ্যালু রানানি দাম রানানি বরম রানানি আবো তো বসে ওয়ান সুক না নাঙ্গো আং ওয়ান সুগই দাম খাইনে মানে মগল বল থামবে কাছে দিলি নু তোমাকে আনি তো ইয়াকিলি স্কুল বই গানা বলা ডিআই পলিটি নি নি পলিটি নি নি কমলং আ আ গানা বলা ন আ আ তাহলে ক্লাস থাকি ভেবে কে তো তনে ঠিক রে তো গানা হবে কোনজো মানে আবো একদম সরাই আ আ হে না ইও তুমি এই ক্লাস থাকি পড়ি কি আমি আমা হাই যারা ই আমা হাই বয়স মানছি এই বর ঠিক রে হ্যান্ড ওভার দব আবো ন আবো হে না নগো আং সালব্রম না নগো সালব্রম নয় সাল বাটগ্রে তামনে সাশি নাই সঙ্গ সারা গিয়া সানা মজুং সেরাই রক হাইতাং টুং নিহিবা ন সারা গিয়া কারণ বনিনছেই সিজাগি দো কক রঙই দো এই আবহাই নংলা সাবোবা নিজে হানা নবর আবহাই বা সাসে সারা গিয়া আমি সিজাগ
1: থাক থাক সিজাগ দো বন থাকাগে
0: টাইম নাংনাই সারাপ সাবাই সঙ্গ ন বুঝগই মানিয়া কানকে দাম খাইনাবা যেন আমাকে লাই মা থাকো নুখানো নুগিয়াহাই আর কাবো খারগো নাসিগি মা থাকো বাবা হ্যাঁ কাবো না ওয়ান

ওজরানোর খানাই তো আকাশ বানি আগরতলা এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ওজরাওয়াং তুমি তো নরমি লগে নরমি বুক আর যে মিনা তাও তাই খাবার মারে গেছিং জিং থানালাই তো মানে তিনি ওয়ান সুকম পান্ডা ও রেসাপ তাই নরওয়ে কক্লাম সালাই তো মানে নরওয়ে গোবাং গুপ গরঙে মানলিয়া হাইপানো যে করঙে মান মানে আবো বেলাইখান কপাল কাহামনি কক নি মানো নরবাই করঙে মান খা তাই নরক নি কক রকন খাই মানকা গবং মা বরক তাই বো কক কাহাম কাহাম তাই বো নুগুই দং মানে মানজাক মানে বা সাম খাই দং মানে আ করনো সানা মুসুঙ্গুই দং মানে খানা করঙে মানলিয়া বা সাই মানলিয়া ককরি যেন গুবনি সালগ খালায়ানে গুবনি সালগ খাখলাইও যেন সালাই মানান হইনে সালাই মান থ অমব কাইস জিনে দিয়াইমু সানু আও হরেকে চিনি তিনি ওয়ান সুকুম পান্ডা তো অশোক জরা নংখা তাবুক নি অজরানি পান্ডা কাহাম তং দি রিং তঙ্গ লাংমা কাহাম তং দি রিং তঙ্গ লাংমা পান্ডা বহাইন যেন অবনো যেন কাহাম তংনানি কাহাম তংনানি বাকেছে যেন আসুক সামুং খাইলাই যেন আসুকে সরংলায়ো পড়িলায়ো জেরাই রকম পড়ি রু কাহাম কাহাম কাম জমুং সামুং নমুং রুই রং পয়সা আসুক আজিমানী রকম

아식 탕어 히모 그방만 봐야 그방 마스 보러 매바 마증 말아요 꼭 살아요 증저도 너 가함 그런 게 동안이 바게 하시 쿠시 게 동안이 바게 가함 녹은 거 동거이 가함 감 좀 가나이 좀이 가함 자몽 자오이 샥만 가함 게 동이 타나니 어느 지니 보러 럭니 나이모 어느 자이 동니 증 생사로 동만이 어부노 증가 함께 동의 타나니 그 증가 함께 동의 타나니 한가 함께 증 사몽 뭐 하는 거 함은 막 라이네 지니 완숙만이 지니 나식만이 어부 배박 놓고 함은 나니 나나이 증 약시 약라 부인이 박이 보증 아승 놓고 함 막 라이네 아승 놓고 함 완숙나이 কেবনো সবাই কেবনো খিকলাই কেবনো কাফ্রমই কেবনো বখরগ কাসাই একলি সনামই কেব কাসাই থাঙাই মানিয়া কাসাই থাঙাইব আবো কুসুক সগৈ কে কলাই ফানো মানো কুসুকনি কলাই মানে থেনাও কলাই মানে সাই দুঃখ মানো আবনো যেন কেবনো ইয়াপরি একলি সনামিয়াবই চং সাক সাক নুসুগ কানানি কল কতর অংনানি অওয়ান সুবং জং ওয়াছকনা নাই কেবন হামিয়াও খেকলাইয়াওই কেবন মাজারা বেরিয়াওই কেবন এসি সরিয়াওই যতন বাকসাকে হামজাক মুরবই যতন বাকসাকে চং জরার ওই অবাই কেছে চেন লামা কাহাম নাই কাহাম ওয়ান সুমং কাহাম সামুং কাহাম তৈ দোলমাই বাইবানো যেন কাহাম নাই ফারি তিনি অ পান্দানি অ জরাও তাবু রসাব মুং খালাই মানে বখাক যেন থাকলাই হাইনে হাই কিফলে কগলাম সালাই ফিনে তাবু রসাব মুং তাংসা খালাই অ জরাও ফারি

বেলাখানা খানাতে তো রেজাবং চেন খালাইখা না সিংগ্রাদি তাকু বিক্রম বাইরা জাবজাক রেজাবং ফলে যেন অজরব হাইন হাই তাই দাংসা রেজাবং খালাই মানে বেখা থাকলাইয়ানো খানাতো রেজাবং খালাইনো ও আনি বেখা মনোদেবী জমাতিয়া বাইরে জাবজাক রেজাবং

বেলাখানে খানা তো তক রেজাবং যেন খানা মানলাইখা মনোরঞ্জন বাই রেজাব সাক রেজাবং ফারিচুং অজর হাইন হাই খানা তো তক রেজাবমুং খানালাই মানে বাকাক থাংলাই বানে খানালাই ন রেজাবমুং বুবার ব বিনি রেজাবনাই সুবাস দেবর মাবাই রেজাব সাক রেজাবমুং

رزاب ممكن على ينو زراوة نيلي ما باي رزاب زراوة رزاب ممكن.

নরখাই তো আকাশবাণী আগরতলা এফএম মোজেন তাও 101.6 মেগাহার্জ তাই তিনি অজরওয়াং টঙ্গি টঙ্গ নরবাই নরগনি লগি নরগনি বুকু আর জে মিনা তাহ বোধ খাবো মারে কিচিং ফারি কেচিং কাহাম টং দি রিং টংগো লংমা পান্ডাও রেসা পুংর খালাই দমানী তাই কাহাম গ্রং টংনানী কগ্রম সালাই দমানী আও কাহাম গ্রং টংনানী বাকি তো চং যতন চাই টুক সালব্রম ব্রম অবনী বগী ও চাই টুক মানে রক মাগানা থাঙিয়া দই খাইনাই চিং আশুক চাই টক মারক চিং কিসি সাফানো তেরামু উংয়া দই খাইনাই ও চাই টক মানে বাথা গিয়া ওই থাকলাইয়া ওই কাহাম নাইমু কাহাম ওয়ানসুক মু কাহাম খাগামু অবরকন দই নালপ্রুমা টানি আও ফেগে চিং হাই হাই খাত রাবু খালাইবেন কাক থাংলাইবানে অজরাও খালায় বিরলাল জমাতিয়া বাইরে সাপ

ខ្នាតតូចរសាពងជាងខ្នាតឯម៉ាល់ឡៃខាកាហាំតងនេះនឹងតងឡាំងម៉ូតៃគីឆាមីឆាកោកាហាំតងណានីកោករងបជាងខ្នាតឡៃខាអោស៊ីនយ៉ាកោអាសិកបងជរ៉ាការីខាបៃថេកោខ្នោផៃショបៃតងផៃខាអាសុជរ៉ាឡូគីរីតងរងបឡៃខាហាំបៃផៃដោជរ៉ោណៃណែលេណាតាបុជរ៉ានីកោកប្រកនីវសហេដឡាញស្រោតាបុជរ៉ានីកោកប្រកនីវសហេដឡាញស្រោមកាদিল্লি কেতাল নিয়ে সংসদ ভবন কেন্দ্রীয় স্বরাষ্ট্রতাই তাংচুর মন্ত্রী অমিত শাহবাই মালাইকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা ত্রিপুরা হাস্তে নিয়ে জুতা জুতা সামুং হুমুং নি হামকারাই নতেই ফান বকশি নেই কক শাখা ভারত হান ফিয়ক থানে সেঙ্ক্রাক অঙ্গে সামুং খ্লাইনাই ক্ষুদিরাম বসুনি তিনি ফিল সারা বিচি বিশি জি চুকু শাক বেদক মাস ঠাল অ শাল নরগে হাক্তরনি যত লোক রকবন বরম ফুনগুই খুলমাই আফারকা বিনি জি চুকুরা চার তিনি হাই সালন বাংলানে সেঙ্ক্রাক রকনি বিশিঙ্গ বন পুইলা ব্রিটিশ রক কেরংনি রাইডাতেই বন বথারখা তিনি নি সিমি সাল থামরময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি মহা অভিযান রোগে ভারতীয় জনতা পার্টি নি জেলা প্রশিক্ষণ বর্গ লয় খাইমুগ্ন চেঙ্গি রেজাখা খোয়ানি সপনপুরি কনফারেন্স হল নগ অপান্ডাও মানজাখা বিজেপি নিয়ে আগিনী কাশ কুইয়াকচু পাপিয়া দত্ত এমএলএ পিনাকী দাস চৌধুরী খোয়াই জেলা কমিটি নিয়ে আদম সমীর কুমার দাস নকবই কবুনি আদম রক আসুজরা চেঙ্খানা লেখা তাউজরানি ককব্রক নিউজ হেডলাইন্স রক থাংতে থাংতে চেঙ্গ রেসাব খানায় নজন গতলায়ন খানাতত রেসাব মং নরক যতনি বাগে হাইনহাই কক মা রই কলাঙ্গ নরকন যেন হাইনহাই জরা কেটিংয়ে মালাই লাইফিনে কুবন কক রকন তৈ সালাইনাই তাই ক্রেংলাইনাই তাই খানাত খানাত রসাব মরকন যেন খানালাইনাই তাবনে বাগে আশক নং সিতং থাংতে থাংতে খানাত রসাব খানাউই যেন কুতলাইনাই

আজকের এই ব্যস্ততায় ভরা দ্বীপ্রহরে চলুন কিছুক্ষণের জন্য ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাই। স্বাগতম স্বাগতম সবাইকে, শুনছেন এফএম উচ্চান্ত 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। আর আপনাদের সঙ্গে আমি আজকে আপনাদের সফর সঙ্গী, আপনাদের বন্ধু অনিন্দিতা রয়েছি।

শ্রোতা বন্ধুরা, আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে আমাদের অনুষ্ঠান মালা যেভাবে সাজানো রয়েছে, প্রথমেই থাকছে চিরায়ত পর্ব। আর আজকের চিরায়ত পর্বে আপনাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প পাঠ করে শোনাব। সেই ছোট গল্পটি তো পাঠ করব সিবেনবাবুর স্কুল, কিন্তু তার আগে বলি, মানে লেখক পরিচিতি যাকে বলে, লেখক পরিচিতি যখন বলতে চাই, মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে দু কথা বলতে গেলে তার মধ্যে আড়াই কথা বলা হয়ে যেতে চায়। তার ছোটদের জন্য লেখা নিয়ে আর হবেই বা না কেন, খুব কম সাহিত্যিকই পেরেছেন নিরবিচ্ছিন্নভাবে লিখতে। আর লিখতে লিখতে একরকমের আলাদা জগৎ, একটা সমান্তরাল পৃথিবী আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে, অলিক কিছু চরিত্রকে

এত বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে যে তাদের মনে হয় নিজেরই পাড়ার মানুষ। গঞ্জের আবহাওয়াকে এমন স্পৃশ্য করে তুলতে শহরের বিকেলে বিকেল আর মন টানে না, কিন্তু তিনি পেরেছেন। তো আজকে উনারই একটা খুব সুন্দর একটা ছোট গল্প শিবেন বাবুর স্কুল আজকের চিরায়ত পর্বে আপনাদের পাঠ করে শোনাতে চলেছি। সঙ্গে থাকবেন।

সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লে। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়, লম্বা মতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠোন মতো। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুরে খুর শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল, তাকেই জিজ্ঞেস করলেন, বাপু হে, এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে, তা এর এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন? শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে এ হলো গরিবের গা, ছেলে পুলেদের পেটে ভাতে জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়, পরবার ফুরসত কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল, এক কাজ করলে হয় না, যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে? লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, তার আর জোনে কর্তা, কেরোসিনের যা দাম হয়েছে তা কহতব্য নয়। শুধু দামই নয়, মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না এখানে, তাই সন্ধে হতে না হতেই গোটা গা ঘুমেই একেবারে ঢল ঢল। সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে কি লেখাপড়া হয়? মহেন্দ্রবাবু শিক্ষা প্রতি মানুষ, শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন, তাই বললেন, কিন্তু

বাপু হে, শিক্ষার তো একটা দাম আছে, লোকটা একগাল হেসে বলে, তা আর নেই, শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই, দু চারটে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে, শীতকালেও ঘামের ভাব হয়, তারপর ধরুন এই ইতিহাস ধুপাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমের রাত কাবার, অঙ্ক কষতে বসলে খিদে চাগার দেবেই কি দেবে, এক থালা পান্তা খেয়ে অঙ্ক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়েছে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু তিনি ধৈর্য হারালেন না, বললেন, তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? লোকটা কাঁচু মাচু মুখে বললেন, শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত, এই স্কুলের পেছনে কে টাকা ঢালবে বলুন, ছাত্রও নেই। তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি। মহেন্দ্রবাবুর খুর শ্বশুর পাঁচকড়ি সবাদ্দার বললেন, শিবেনবাবু স্কুলের কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন সাপ খোপের আড্ডা, শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এই গাঁয়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই, শুনছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষা প্রতি মানুষ দমলেন না, পরদিনই গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন, স্কুলটা আবার চালু করলে ভালো হয়। গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে, ট্যাকের করি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো, বাবা তো কম টাকা ঢালেননি, আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জন নয়, আর তাই বানা হবে কেন, যা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হয়ে বলেন, ভূতের উৎপাত, সে আবার কি? তবে আর বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানিস্তার শব্দ করে, ইট পাটকেল ছোড়ে, সবাই জের মার হওয়ার জোগাড়। মহেন্দ্রবাবু হেসে বললেন, ভূত একটা কুসংস্কার বই তো নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোক আড়াল থেকে এসব করাচ্ছে। গোবিন্দ বলল, তা পটল ঘোষ দুষ্ট নয়, এ কথা কেউ বলেছে কি? হারে বজ্জাত মানুষ ছিল মশায়, গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত, নতুন রাস্তা হয়েছে, পটল দল বল নিয়ে রাতে এসে রাস্তা কুড়ে রেখে যেত, জলাশয় হচ্ছে, পটল গিয়ে রাতারাতি তাতে ঢেলে রেখে আসত, গাছের চারা লাগালে উপড়ে ফেলতে লম্হায়ও লাগতো না তার। পটলের আমলে এ গায়ে একটা স্কুলও হয়নি, হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাঁচটাকে আটকে দিত। তা সেই পটলবাবু কোথায় থাকেন? তা কে জানে মশাই, তবে কয়েক বছর হলো সে মারা গেছে, ভেবেছিলাম এবার গা ঝুড়বে, তা কোথায় কি, ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পেছনে লেগেছে, আমাদেরই কপাল খারাপ, ওই জায়গাটায় পটলের ভিটে ছিল কিনা, বাবা জমিটা কিনে নিয়েছিলেন। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন, সব শুনে পাঁচকড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি, এ ওই পটলের ভূতি বটে, তুমি বিশ্বাস করবে না বলিনি, বিশ্বাস করবে না বলে বলিনি, কিন্তু ঘটনা খুব সত্যি। মহেন্দ্রবাবু যে দিল খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে রইলেন, বাড়ির সবাই ঘুমলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন, তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন।

0: ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না। এমতো অবস্থায় কি করা উচিত, তবে তার অসম্ভব সাহস, বুদ্ধিও বড় কম নয়। সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুটি অন্ধকার, ইঁদুরের কিচমিচ শোঁড়া যাচ্ছে, ঝিঝি ডাকছে, চামচিকে উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবু মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন, চারদিকে বিচ্ছিরি গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাঁকড়ি দিয়ে খুব গম্ভীর ভাবে ডাকলেন, পটল বাবু। কেউ জবাব দিল না। পটল বাবু শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটল বাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার, বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন? অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল, না কোনো মূর্তি টুর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎ একটা খ্যাকানো গলায় কি যেন বলে উঠল, কে রে, কার এত বুকের পাটা যে রাত বিরেতে ডাকাডাকি করছিস? বললুম তো মহেন্দ্র মাস্টার, গাধা পিটি মানুষ বানাই। তা মরতে এখানে কেন, আর জায়গা নেই? এই জায়গায় আমার পছন্দ। আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে লেখা পড়া শেখাবো।
1: হ্যাঁ, লেখা পড়া আমাকে?
0: যে আগে আপনার কথা শুনে মনে হলো আপনার ভেতরে এক অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথমে মুগ্ধাবাদ, তারপর বর্ণপরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। শেখালেই হল, যদি না শিখি? সহজে শিখবেন না সে আমি জানি, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো, নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না। দেখুন দেখুন না, চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এনেছি, আপনি তো কিছুই নন। আচ্ছা টিটিয়া, তো যে আগে ও তোমার কম্ব নহে, যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারিনি। তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু? উদয় যখন হয়েই পড়েছি তখন আর সহজে হস্ত যাচ্ছি না, বুঝলেন পটলবাবু? পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, তার মানে তুমি সহজে টিট হওয়া লোক নও। আগে না, তোর বাপু আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের লেখাপড়া শিখলে কাজ হয় তাদেরই পড়াও না। কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে, ঠিক আছে বাপু স্কুল হোক, আমি বরং তখন পাশের গায়ে হাওয়া কেটে যাব, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। পাঁচ দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু।

মায়ের মন তো তাই হয়তো আগাম অশনি সংকেত পেয়েছিল। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার সন্তানের পরমায়ু অত্যন্ত কম। আগের দুই সন্তানকে অকালে হারিয়েছিলেন মা, সে কারণেই তার দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করেছিলেন ছেলেকে, যাতে তার সন্তান দীর্ঘায়ু হয়। সেই থেকেই তার নাম হয়েছিল ক্ষুদিরাম। কিন্তু সে ছেলের মন কেঁদেছিল পরাধীন ভারত মাতার জন্য। এই ছেলের নির্ভীকতায় চমকে উঠেছিল ফাঁসির আদেশ দেওয়া ব্রিটিশ বিচারক মিস্টার কনফোর্ট। ফাঁসির মঞ্চে তার শেষ ইচ্ছে ছিল, যেহেতু তিনি বোমা বাঁধতে পারতেন, তাই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীদের বোমা বাঁধা শিখিয়ে দিয়ে যেতে চান। কারাগারে বসে তিনি মাতসুন্নি, গ্যারিবাল্ডি আর রবীন্দ্রনাথের বই পড়তে চেয়েছিলেন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন করতে গিয়ে মাত্র 18-র একটি ছেলে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ালেন। নির্ভীক তরতাজা যুবক, এক মুহূর্তের জন্য মৃত্যু ভয় যাকে পরাজিত করতে পারেনি। ওই ফাঁসিটাই বোধ হয় তাকে অমর করে গেল। না, বার খেয়ে ক্ষুদিরাম হওয়া যায় না। ক্ষুদিরাম হতে গেলে বুকের মধ্যে আগ্নেয়গিরিকে বাঁচিয়ে রাখতে হয়, তিল তিল করে নিজেকে খাপ খোলা তলোয়ার বানাতে হয়, মৃত্যু ভয়কে জয় করে মেঘলা আকাশে সূর্যোদয় ঘটাতে হয়। ক্ষুদিরাম হতে গেলে মাত্র 18-তে শিখিয়ে যেতে হয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা। কার নাম? মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম, যার কাছে জীবনটাই তুচ্ছ ছিল। বিপ্লবী ক্ষুদিরামের মতো না হোক, তবে কেউ একজন জন্মাক, যার প্রতিবাদের আগুনে অন্তত গণতন্ত্রের নামে যে রাজনীতি চলছে, সেগুলো চলে আসছে সুদীর্ঘকাল ধরে, সেগুলো যেন নিপাত যাতে ঘটে। আরেকজন ক্ষুদিরাম বসু জন্মনিক, যাকে সকলে বিপ্লবী নামে আখ্যা দিতে পারে। আজ সেই হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠা মাত্র 18-র ছেলেটার মৃত্যু দিবস সশ্রদ্ধ প্রণাম জানায়।

হ্যাঁ, প্রথম যে গানটার একটা ইনস্ট্রুমেন্টাল আপনাদের শুনিয়েছিলাম, পাতার বাঁশিরই গানটা শুনেছিলেন তো, একে বলে মাটির সুর। তা বন্ধুরা, যখনই লোকগানের কথা ওঠে আমাদের মন কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই চলে যায় সেই কুষ্টিয়ার চেউরিয়ার সাঁইজির আঁকড়ায়। কারণ লোকগান কেবল বিনোদন নয়, লোকগান হলো জীবনের দর্শন, এক অদ্ভুত আত্মোপলব্ধি। সেই আত্মোপলব্ধি থেকে লালন ফকির বলে গেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমন আসে যায়, যে সুর আমাদের জাত পাত ধর্ম উঁচু নিচু মানুষে মানুষে বিভেদ সব কিছু ভুলে শুধু মানুষ হতে শেখায়। এমনি আসর আমাদের হৃদ মাঝারের আসর, যেখানে আপনারা আপনাদের পছন্দের লোকগানের অনুরোধ আমাদের জানাবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? টিঙ্কু বলছেন, বলুন। সাইকেলের দুদিক চাকা, আচ্ছা ঠিক আছে, মধ্যে ফাঁকা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, নমস্কার।

এতক্ষণ শুনলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনলেন ইংরেজি সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10 হয়ে 51 সেকেন্ড। এখন শুনবেন পুরনো দিনের পুরনো গান নিয়ে অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনবেন একই শিল্পীর কণ্ঠে বিভিন্ন হিন্দি ছায়াছবি থেকে গান। আজকের শিল্পী যিশু দাস। প্রথম গানটি শুনবেন বাবুল ছবি থেকে, সুরকার রবীন্দ্র জৈন এবং গীতিকার রবীন্দ্র জৈন। শুনুন বাবুল ছবি থেকে আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানের প্রথম গানটি।

অবকাশ সুন্দরী অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সাবন কো আনে দো। এই ছবি থেকে গীতিকার পি পঙ্কজ এবং সুরকার রাজকমল, ছবি সাবন কো আনে দো।

অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে আপনারা এই গানটি শুনলেন সাজন বিনা সোহাগন। এই ছবি থেকে সুরকার উষা খান্না এবং গীতিকার ছিলেন ইন্দিবার, শিল্পী ইয়েশু দাস। এবারে গানটি শুনবেন আলাপ ছবি থেকে, গীতিকার ডক্টর হরবংশ রাজ বচ্চন এবং সুরকার জয়দেব, ছবি আলাপ।

অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন গৃহপ্রবেশ ছবি থেকে, সুরকার কানু রায় এবং গীতিকার গুলজার, শিল্পী ইয়েশুদাস।

এতক্ষণ শুনলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে যিশুদাসের কণ্ঠে বিভিন্ন হিন্দি ছায়াছবি থেকে গান। শেষ হলো আজকের মতো পুরনো দিনের পুরনো গান নিয়ে অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি।

আর এখন তো সব ডেলিভারি, এখন সিজার, মানে এখন আর সেই ধৈর্য নাই, কষ্ট সহ্য করতে পারে না, বাচ্চা হবে মানে সঙ্গে সঙ্গে হসপিটাল গিয়ে সিজার করে দিচ্ছে। আর যেদিন যাবো সেদিন কিন্তু মাস্ক দিয়ে

ছয় বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার মনে হয় প্রথম দিল্লি বোম্বে বা আরো বিভিন্ন শহর আছে সেখানেও থাকেন, এই প্রথম যে আমি এত নর্থ বেঙ্গলি দর্শকদের সামনে আমি গান করছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। তো এই নিত্যানন্দ মহা

মহাপ্রভু যেদিন নদিয়া থেকে ত্যাগ করে চলে যাচ্ছেন, অর্থাৎ নদিয়াবাসীকে উদ্ধার করার পর, তখন নদিয়াবাসী বুঝতে পারলেন যে প্রভু চলে যাবেন, সেইখান থেকে এই আবেগটা।

0: এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি। আজকে শিল্পী ছিলেন কার্তিক দাস বাউল, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ক কথা, শুনবেন চোখের যত্ন, এ নিয়ে কিছু কথা।
1: যতনি সাই নাংকুকমা মানি রঙী বিসঙ্গ মকল বকাইসা বেলা খে নাংকুক মকল নুগিয়ানী বাকি গবংমা বরক ও নাইটক সংসার নুগিয়া গবংমা দঙ্গ থাঙ্গি তঙানি হিংখে মকল বেলা খেনও নাংকুক ফিয়াবা সাক নাঙ্গানী বাকি গবংমা বরক মকল কিরিমা সিংসা বেমার রক উংজাগি দঙ্গ অবনি বাকি বাকসা বাকসা মকল নুগিয়াব উঙ্গি দংবায় খুরকু আন্দার এবার হর নুগিয়া বেমার ন বেবাক সাবই মানো ও বেমার ভিটামিন এ সাগ কিসাং খে নুকজাগ ফিয়াবা তাবুনি জ্বরও বিজ্ঞানী চিকিৎসা তমানি বাকি অমহা।

0: hai bemar ki sana nuk jago chere rok ni chago vitamin a ki sang khe mokol mukti phayo mokol ka chakngo mokol motogo eba kusha angi rok mano chere rok no bisibani bisingo no vitamin a charina ni nango vitamin a kobang ma cha thai mani rok bo man thogo obo rok kha dalok shampura gajor bada kopi tomato dud omhai rok চেরে রোগ নো সমদিন অমহাই চামুং চারিখে বরুণী ছাগ খুরকু আন্দার বেমার অঙ্গিমায়া ভিটামিন এ ছাগ কিসা অংখে চেরে রোগ নি মকল কুসাঙ্গই মকল নুগিয়া ফান অঙ্গিমান অবনি বাগৈ চুং কিসা শাক থারে তংখেন অমহাই বেমানী ইয়াকি ইয়গিমান আবন কারিব রিটিনিটি স্পিকমেন্ট টুসা গ্রুকুমা অমহাই বেমার অঙ্গি বাগিব খুরকু আন্দার বেমারঙ্গ রিটিনিটিস পিগমেন্টোসা বেমারংখা কাইসা বংশগত বেমার ও বেমার নগ কাহেসুনি সাগংখাইন যতনি সাগ সলই মান অবনি কোন চিকিৎসাকৃই গ্লুকোমাব মকলি বেমার ন ও বেমার মকল প্রেসার গবাং উংখে নুকজাগ ও বেমারব কাইসা বংশগত বেমার ন সাগ গবাং থুইনি প্রেসার বাংখেব ও বেমারঙ্গ ও বেমারংখাই মকল আফসা আফসা নুগোতাই মকলব বেলাই খে সাও ও বেমার উমানি লগি লগিন মানজা খে কিসা মিসা বিথি চাখাইন হামি থাঙ্গ ফিয়াবা ও বেমার উমানি বিশি লেরি থাঙ্কে মকল অপারেশন খাইনা নাঙ্গ মকল অপারেশন খাইমানি ইয়াগুলো ফান আগিনি হাই তাই মকল কাহামখে নুগিয়া ও বেমার উংখায় মকলনি বেবাগ নারগ্রক থি থাংবায় ও বেমার অঙ্গুই গবাং লেরখে জেসু ডাক্তার বাই নাইজা ফানো তাই হামিয়া অবনি বাগুই মুইতুমান আর থাই অ বেমার অংখাইন শাক নাইঙ্গুই তঙ্গাউই কাহাম ডক্টর বাই মা নাইজাক নাই মকল কিসাসক আফসা আফসা অংখাইন ডক্টর বাই নাইজাক দি মকল ইয়হক জাখাই এবা জেসাখাই ফানো দুঃখু রকমানখে ডাক্তি ডাক্তিন ডক্টর বাই মা নাইজাক নাই তাই বিথি রক কাহামখে মাসা নাই চিনি হা সাকা গবং বরক দঙ্গ মকল কিসা মিসা বেমারংখে শাক নাঙ্গিয়া অঙ্গি দংমারক অবনি বাকি গবংমা বরক মকল নুগিয়া অঙ্গিব দংবায়
1: কবরক অনুষ্ঠানে শুনলেন চোখের যত্ন এই নিয়ে কিছু কথা। এই অনুষ্ঠানে এবার শুনবেন কবরক লোকগীতি। আজকের শিল্পী রবলক্ষ্মী দেববর্মা।

약한 삼박 아나 클라삼이 말릴라 사크도에 못 없는 그 말릴 바리띠 파지

Closer, my joy.

Sakata yung lane ka, da ba ba di pa ye na kula.

바사다바스니 마니타르 야길라 야마샤 야기바부샤 자들리 보시디 커버를

라마라라바라 여대나이구 완수구 까라이구 어야구니 엄마의 자로 명래 파살까 비엔까마크

바야로 야길래 어야마서 야기 마루서 떠놀라 떠고서 떠물 탐하규 가무사 벌어보상고 가느야고 나버럭드유

なしに死ぬらたまにかななくる死ぬらぬまにかなのぬぎゃさらさらたまえ死に

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠানে ককবরক লোকগীতি। আজকের শিল্পী ছিলেন রবলক্ষ্মী দেববর্মা, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কিষাণবাণী অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে। আজ শুনবেন প্রথমে জৈব কীটনাশক এবং তার সঠিক ব্যবহার, এ নিয়ে কিছু কথা আলোচনা করবেন ডক্টর নীরেন মজুমদার।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে আমরা জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, কীটনাশক তো আমরা জানি সচরাচর ব্যবহার করে থাকি, এর মধ্যে এখন আবার নতুন করে যেটা শোনা যাচ্ছে বা বাস্তবে প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে জৈব কীটনাশক। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে জৈব কীটনাশক বলতে আমরা ঠিক কী বুঝব?
2: অ্যাকচুয়ালি জৈব কীটনাশক যেটা আমরা বুঝি, যেটা বলতে বোঝা যায়, সেটা হচ্ছে আমরা প্ল্যান্ট বা ন্যাচারাল সিস্টেমে বা প্রকৃতির মধ্যে যেটা আছে সেটাকেই আমরা যদি কালেকশন করে, মাল্টিপ্লিকেশন করে সেটাকে যদি আমরা জমিতে প্রয়োগ করি, তাহলে আমাদের যে রোগ বা পোকার আক্রমণ হয় জমি সবজি চাষ বা ফসল চাষে, সেটাকে আমরা ন্যাচারাল উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি আমরা লং রান হিসাব করতে হবে, যে চট করে আজকে দিলাম কালকে হয়ে যাবে এমন হবে না। যেটা কেমিক্যালের বেলা হয়, এখন স্প্রে করলাম 10 মিনিটের মধ্যে পোকা মরে যাবে কিন্তু বা রোগ সেরে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে সময় দিতে হবে, এটা প্রথম থেকেই অবলম্বন করতে হয় আর কি। তো এর জন্য জৈব কীটনাশক, এটার মধ্যে অ্যাকচুয়ালি লিভিং মাইক্রো অর্গানিজম থাকে, যেটা আমরা মানে আদার্স হার্মফুল মানে ক্ষতিকারক যে সমস্ত জীবাণু বা পোকা আছে এদের অ্যাগেনস্টে ব্যবহার করি।
1: আচ্ছা, মানে যারা ক্ষতিকারক তারাই মরবে, যারা আমাদের জন্য উপকারী তারা মরবে না। তো এক্ষেত্রে প্রয়োগের কথা যেটা বললেন আপনি যে সঙ্গে সঙ্গে মরবে না, তো কতবার প্রয়োগ করতে হবে এরকমভাবে?
2: দেখুন, এটা হচ্ছে ন্যাচারাল, তো আমরা যদি পোকা আবার রোগ, আমি স্পেশালি রোগ নিয়ে আলোচনা করছি, পোকাও আমি বলবো, তো রোগের বেলা ধরুন আমাদের ন্যাচারে প্রকৃতিতে কিন্তু সব জিনিস আছে। আপনি যখন আপনার ধরুন একটা গাছে পোকা লেগেছে, আপনি এখানে যখন পোকা লেগেছে প্রকৃতিক উপায়ে এখানে শত্রু পোকাও তৈরি থাকে আসে, কারণ কি এটাকে খেতে হবে, তো ওই

0: আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে এটা বার করেছেন যে ধরুন কোনো রোগ হয়, এখানে মেজরিটি আমরা তিনটে, একটা ফাঙ্গাস মেজর, মানে যেটা আমরা সমস্ত ফাঙ্গাসের অ্যাগেনস্টে ইউজ করতে পারি, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এটার বিভিন্ন রকমের স্পিসিস আছে, তো এর মেজর জেনাসটা হচ্ছে ট্রাইকোডার্মা। এছাড়া পাউডারি মিল্ডোর অ্যাগেনস্টে আছে এম্পিলোমাইসিস কুইসকোয়ালিস বলে একটা ফাঙ্গাস আছে, এটাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এগুলো রোগের অ্যাগেনস্টে আমরা ব্যবহার করতে পারি। পোকার বেলা যেমন আছে ট্রাইকোগ্রামা কিলোনিস বলে একটা আছে, তো এগুলো আমরা পোকার কী করে, এগ প্যারাসিটাইজড আছে, তারপরে ডাইরেক্ট ইনসেক্ট প্রিডেটর আছে, যেমন ইয়েলো ব্যান্ড ওয়াস্প, এটা সরাসরি অন্য পোকাকে খেয়ে নিচ্ছে, তো এরকম আমরা প্রিডেটরিও হিসেব করতে পারি, ব্যবহার করতে পারি। আবার প্যারাসিটাইড যেটা এগ, ডিম, ডিমের মধ্যে ও আবার ডিম পেড়ে দিচ্ছে, তো ও ডিমটা প্যারাসিটাইজ হচ্ছে, তো এটার নতুন পোকাটা জন্ম হচ্ছে না, এটা ইনসেক্টের বেলায়। আর যদি আমাদের রোগের বেলা হয়, আমরা যদি ট্রাইকোডার্মা বা সিওডোমোনাস ফ্লোরোসেন্স, বেসিলাস সাবস্টিলিস, এটা দুটো ব্যাকটেরিয়া, এটাও খুব ভালো এফেক্টিভ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে।
1: তাহলে আপনার রাসায়নিক কীটনাশক এবং জৈব কীটনাশকের মধ্যে যে প্রধান পার্থক্য, সেটা হচ্ছে রাসায়নিক কীটনাশকটা সঙ্গে সঙ্গে মেরে দেয়, আর জৈব কীটনাশকটা সরাসরি মারছে না,
0: সময় নেবে, কিন্তু লং রানে খুব বেশি এফেক্টিভ আর স্পেসিফিক হয়। ধরুন আমি যেটা বলছি আপনাকে, যেটা এগেনস্টে ব্যবহার করছি ওইটাই মরবে, হ্যাঁ, পাশাপাশি আমার উপকারীগুলো ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ছত্রাকনাশক বা কীটনাশক আমরা যদি ব্যবহার করি, কীটনাশক আমরা দিয়ে দিলাম, তখন কিন্তু মৌমাছিও মারা যাচ্ছে, হ্যাঁ, বা লেডিবার্ড বিটলও মারা যাচ্ছে, হোয়ারেজ লেডিবার্ড বিটল কিন্তু এফিড খেতে বা খায়। ঠিক আছে,
1: আর প্রকৃতিতে মৌমাছি বা ওই জাতীয় পতঙ্গ না থাকলে তো ফসলের,
0: হ্যাঁ হ্যাঁ, মৌমাছি যদি না থাকে পৃথিবী ধ্বংসই হয়ে যাবে,
1: ধ্বংস হয়ে যাবে, কারণ পরাগায়ন তো তারাই করে থাকে।
0: এক্স্যাক্টলি,
1: মৌমাছি বলুন, প্রজাপতি বলুন, ওই জাতীয় যে সমস্ত পতঙ্গ আছে, তো এদের খুব বেশি প্রয়োজন। তো নিম ভিত্তিক এই যে জৈব কীটনাশক, সেটা কিভাবে কাজ করে?
0: দেখুন, নিম অয়েল, এটার মধ্যে একটা যে ফেনোলিক কন্টেন্ট থাকে, ঠিক আছে, এবং নিমের যে অয়েল, সেটা কি করে, আমাদের যে ইনসেক্ট বলুন, ডিজিজ প্যাথোজেন বলুন, এদের যে সিস্টেম, সিস্টেমেটিক্যালি এদের রেগুলার অ্যাক্টিভিটি, সেটাকে হ্যাম্পার করে, মোড অফ অ্যাকশন যেটা আমরা বলবো, মানে রেগুলার অ্যাক্টিভিটি, ধরুন আমরা যেমন রেগুলার খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপরে হজম করছি, এই অ্যাক্টিভিটিটা হ্যাম্পার করছে, ডিস্টার্ব করছে। কেউ কেউ আবার কি করছে, আমাদের যে নার্ভাস সিস্টেম, ওটাকে হ্যাম্পার করছে, এভাবে ও কিন্তু মোড অফ অ্যাকশনটা তৈরি হচ্ছে এবং এটাকে আটকাচ্ছে। আমরা যদি জীবের মানে প্যাথোজেনের বেলায় বলি, ট্রাইকোডার্মা বা সিওডোমোনাস, ওরা কী করছে, দু তিন রকমের প্যারাসাইট, প্যারাসাইটিক অ্যাকশান হচ্ছে, কী করছে, ও সরাসরি গিয়ে টক্সিনও রিলিজ করছে, গিয়ে আপনার যে প্যাথোজেন এটাকে আটকাচ্ছে। আবার কখনো কী করছে, ও ডাইরেক্ট মাইসিলিয়া দিয়ে ওটাকে প্রিডেটারের মতো পেঁচিয়ে আটকে রাখছে, গ্রোথ হতে দিচ্ছে না। তো এরকম মোড অফ অ্যাকশন ওদের তিন চার রকমের থাকে, তো ওইটা দিয়ে ওরা কিন্তু প্রিভেন্ট করে ওদের যেই ইনফেকশিয়াস প্যাথোজেন এটাকে।
1: আচ্ছা, এই জৈব কীটনাশক ব্যবহারের সবচেয়ে উপযুক্ত সময়ে আপনি কখন বলবেন?
0: দেখুন, এটা প্রথম যখন আমরা চাষবাস নিয়ে ভাববো, যখন ধরুন আমি রেনি সিজনে একটা ক্রপ নেবো বা উইন্টারে ক্রপ নেবো, যখনই আমরা ক্রপ নেওয়ার চিন্তা ভাবনা করবো, তখন থেকেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা ইন ফিউচারে রোগ এবং পোকার আক্রমণ হতেই পারে, এটা ন্যাচারাল সিস্টেম, এটা আসবেই, তো ওইটাকে দমন করার জন্য প্রথম থেকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। ধরুন যখনই আপনি ফিল্ডে একটা পার্টিকুলার ধান বা সবজি যেটাই লাগান, লাগানোর আগে আমরা বীজটাকে জৈব কীটনাশক দিয়েও শোধন করতে পারি, এবং মাটিতে ফাঙ্গিসাইড এটা ব্যবহার না করে আমরা জৈব কীটনাশক বা জৈব রোগনাশক ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কি হবে, আমাদের মাটির মধ্যে উপকারী ছত্রাক এবং উপকারী যে এনভায়রনমেন্টের মধ্যে উপকার পোকার সংখ্যাটা বাড়াবে, তাহলে অটোমেটিক ন্যাচারাল সিস্টেমেই কন্ট্রোল হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের আর কেমিক্যালস সেটা ইউজ করতে হবে না।
1: সেটাই, এই জায়গায় যেটা বলা যায় যে প্রকৃতি তো ঠিক ওইভাবেই তৈরি না যে একে অপরকে খেয়ে বেঁচে থাকবে, যে সাইকেলটা রয়েছে সেই সাইকেল অনুযায়ী প্রকৃতি চলবে, তার মধ্যে আমরা কিছুটা অন্যরকমভাবে চেষ্টা করেছি ফসল বৃদ্ধির জন্য বা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু বর্তমান সময়ে এসে আবার দেখা যাচ্ছে না
0: আগের
1: জায়গাতে যাওয়া আবার আমাদের ভীষণ রকম প্রয়োজন,
0: কারণ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাবো,

0: যদি এখন সব কিছু আমরা এইভাবে ইনডিসক্রিমিনেট ইউজ করছি, এতে আরেকটা সব প্রবলেম আছে যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ইনসেক্টের দেখবেন এমন হচ্ছে, এখন প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিয়েছে, তাও ইনসেক্ট মরে না,
1: মরছে না,
0: কারণ কি ওর রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে,
1: প্রতিরোধ,
0: রোগের বেলাও সেম রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ওই এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে।
1: দিনের কোন কোন সময় এই কীটনাশক স্প্রে করা ভালো?
0: দেখুন, এটা অ্যাকচুয়ালি কীটনাশক আমরা যদি বলি, জৈব বলতে হবে কথাটা,
1: জৈব
0: কীটনাশক যদি বলি তাহলে কিন্তু কেমিক্যাল চলে আসছে। এটা সাধারণত আমরা সকালবেলা ঠান্ডা হাওয়াতে ব্যবহার করতে হবে, এবং খুব বেশি হিট, খুব বেশি কোল্ড এটা প্রেফার করে না, কারণ এটা তো লাইভ, জীবন্ত, তো জীবন্ত জিনিসটাকে আমরা কিন্তু এভাবে বেশি হিট বা বেশি ঠান্ডার মধ্যে দিতে পারবো না, তাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে।
1: আচ্ছা, এই যে জৈব কীটনাশক আমরা দেব, তার মাত্রাটা নিয়ে যদি একটু বলেন, মাত্রাটা ঠিক কীরকম?
0: হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মাত্রাটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা এটার কম্পোজিশনের উপর। ধরুন আমরা ট্রাইকোডারমা যদি ব্যবহার করি, ট্রাইকোডারমা কিন্তু আমাদের অন্যান্য কেমিক্যালের মতো যে 2 ml প্রতি লিটার এরকম কোনো স্ট্যান্ডার্ড আপনি বলতে পারবেন না, কারণ কি এটাকে দেখতে হবে আপনার CFU কত আছে, মানে কলোনি ফর্মিং ইউনিট, একটা টার্ম, CFU কত আছে। জেনারেলি যদি কোনো জৈব কীটনাশক যেটা আমরা বলি সেটাতে মানে ফাঙ্গিসাইড বা মানে ছত্রাকনাশক, জৈব ছত্রাকনাশক, এটাতে মিনিমাম 10^6 to 7 থাকতে হবে, মানে পপুলেশান CFU, এর কম যদি থাকে এটা কিন্তু এফেক্টিভ হবে না। তো এটা আমাদের যখন মার্কেট থেকে কালেকশন করবো বা কোনো রিসার্চ সেন্টার থেকে কালেকশন করবো, তো ওই স্ট্যান্ডার্ড ফর্মুলেশনটা থাকতে হবে এটার মধ্যে, ঠিক আছে? তো এটার সঙ্গে বিভিন্ন রকম, যেমন আমরা অনেক সময় FOIM মিক্সিং করতে পারি, আবার কোনো সময় চক পাউডার মিক্সিং করতে পারি, ট্যালকম পাউডার মিক্সিং করতে পারি, করে এটাকে পরিমাণে বাড়ানো হয়। তো এটা করতে গিয়ে আমরা কি করি, প্রথমে এটাকে আমরা গোবর বা FOIM এর সঙ্গে যখন আমরা চাষবাস শুরু করব তখন থেকেই করতে হবে এটা। মানে আপনি এদিকে বীজ কালেকশন, জমি তৈরি রেডি করছেন, ওই দিকে এটাও করতে হবে পাশাপাশি।
1: আচ্ছা, জৈব কীটনাশক প্রয়োগের আগে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া প্রয়োজন আছে?
0: দেখুন, এটা খুব একটা প্রয়োজন আমি মনে করি না, কারণ কি এটা ন্যাচারাল সিস্টেম, ন্যাচারে যেটা আছে সেটাই আমি ব্যবহার করছি। ধরুন আমাদের ট্রাইকোডারমা, আপনি যেখানে যাবেন জমিতে ট্রাইকোডারমা পাবেন, কিন্তু ট্রাইকোডারমার সংখ্যাটা আমরা কি করছি একটু এনহ্যান্স বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে অপকারী ছত্রাকের সংখ্যাটা
1: কমে যাবে,
0: এটাই আমাদের সিস্টেমটা।
1: আচ্ছা, এর কার্যকারিতা বাড়ানোর জন্য কি আপনার জৈব কীটনাশকের সঙ্গে রাসায়নিক কীটনাশক মানে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে?
0: হ্যাঁ, এটা হবে না, কারণ কি আমরা যখন রাসায়নিকটা মেশাবো তখন তো আমার সেটা তো লাইভ জীবিত, ওইটা মরে যাবে,
1: মরে যাবে,
0: হ্যাঁ, তো কোনো লাভ হবে না।
1: কেউ যদি এরকম মনে করেন, ভেবে থাকেন যে এটা হয়তো বা একটু বেশি কাজ করতে পারে মিশিয়ে,
0: এটা ভুল, যদি এটা মনে করেন এটা ভুল হবে, কারণ এটা করা উচিত হবে না, এতে কিন্তু মানে আলটিমেটলি আমাদেরই লস হবে। আপনি কারণ কি আপনি প্রথমে জৈবটা দিচ্ছেন, তারপরে আপনি কেমিক্যালটা দিচ্ছেন, যখন কেমিক্যালটা দেবেন রাসায়নিকটা দেবেন তখন আপনার জৈবটা কিন্তু মারা যাবে, তাহলে কিন্তু আমরা প্রথমেও শেষ হলো, লস পরেও লস,
1: একদমই। তো এই জৈব কীটনাশকের কার্যকারিতা কতদিনের?
0: এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা দেখুন, আপনি যখন ক্রপ হারভেস্ট করে নেবেন তারপরেও এটার এফেক্ট থাকবে, মানে আপনি যখন মাটিতে দিচ্ছেন আপনার মাটিটাকে হেলদি বানানোর জন্য এটা খুব উপকারী। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও পাওয়া গেছে, এই সমস্ত ট্রাইকোডারমা বা সিউডোমোনাস বা বেসিলা যদি অ্যাপ্লাই করা হয় জমিতে, জমির যে নিউট্রিয়েন্ট অ্যাবসর্বিং ক্যাপাসিটি প্ল্যান্টের এটাও বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এটা ন্যাচারাল, এটা আপনি একবার যদি প্রথম বছর ধরুন দিলেন ট্রাইকোডারমা অ্যাড করলেন জমিতে, তো এটা মাল্টিপ্লাই করে অ্যাড করবেন, শুধু এক প্যাকেট দিয়ে দিলাম তাহলে হবে না, এটাকে নিয়ে প্রথমে জমির ধারে ছায়াতে গোবরের সঙ্গে কিছুদিন 7-10 দিন রেখে দেবেন মিক্সিং করে, তারপরে এটার মধ্যে যখন তৈরি হবে এই গোবরটা নিয়ে আপনার পুরো জমিতে দিয়ে দেবেন, তাহলে কি হয় কুইকলি জমিটার রিক্লেমেশন হয়ে যাবে, পুরো জমিটার হেলথ ভালো হবে। আর শুধু একটা প্যাকেট নিয়ে স্প্রে করে দিয়ে সেরকম এফেক্টিভ হয় না, আনলেস যদি আপনি ধরুন আপনি বাড়িতে 10টা গাছ লাগালেন, বাড়িতে ছোট্ট একটা জমি করলেন, তাহলে ঠিক আছে, কিন্তু আমি যদি কমার্শিয়াল বা বাণিজ্যিক চাষবাস ভাবি তাহলে কিন্তু ওইভাবে করতে হবে,
1: বেশি বেশি চাষ করতে গেলে
0: বেশি জায়গায় করতে হবে,
1: হ্যাঁ, মানে সাইন্টিফিক ওয়েতে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাকে করতে হবে,
0: হ্যাঁ, এটাই করতে হবে, না হলে এমনিতে করে কোনো লাভ হবে না।
1: আসলে এখন তো কৃষি নির্ভর আমাদের অনেক পরিবারই, এখন কেন বলবো, আমাদের ভারতবর্ষ

0: তো একটি কৃষি নির্ভর দেশ, তো এই কৃষি নির্ভর দেশে যখন আমরা কানির পর কানি চাষ করব তখন সেটা অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে হওয়া
1: প্রয়োজন। অবশ্যই এখন আজকালকে আপনি দেখবেন সব জায়গায় যে আগে আগে এক কানে ধান চাষ করলে কমন ধান হতো, 7 মন 6 মন 8 মন খুশি 10 মন পেয়েছে মানে বিশাল পেয়েছে, আর এখন আমরা তো 20 মনের নিচে চিন্তাই করতে পারি না, কারণ খাওয়াতে হবে সবাইকে।
0: বৃষ্টির আগে বা পরে জৈব কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
1: দেখুন আমাদের জৈব কীটনাশক যদি ওয়াটার লগিং কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু জৈব কীটনাশকটা এফেক্টিভ হবে না, কারণ কি জল জমে থাকবে আপনার যে মাইসিলিয়াম ডেভেলপমেন্ট বা এর যে এস্টাবলিশমেন্ট এটা হ্যাম্পার হবে জল জমে থাকার জন্য।
0: আচ্ছা,
1: তো জলটা যাতে না জমে থাকে সেটা খেয়াল করতে হবে। আর অ্যাকচুয়ালি হিউমিডিটিটা আমাদের খুব দরকার, এটা জৈব ফাঙ্গিসাইড যেটা বা রোগনাশক যেটা বলছি আমরা এটার জন্য কিন্তু হিউমিডিটি খুব দরকার। হিউমিডিটি যদি থাকে তাহলে গ্রোথটা ভালো হবে, কারণ এটার গ্রোথ মানে পাশাপাশি আপনি অপকারী ছত্রাকেরও গ্রোথ হবে, কিন্তু আমি তো এটাকে ইনক্রিজ করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি সংখ্যা, তো অপকারীটা সেরকম এফেক্টিভ করতে হতে পারবে না।
0: আমাদের এই রাজ্যে তো এমনিতেও হিউমিডিটি একটু বেশি থাকে সবসময়,
1: আমাদের এখানে খুব বেশি এফেক্টিভ যদি সাইন্টিফিক ওয়েতে ব্যবহার করা হয়। সবজি তো নিশ্চয়ই জলের মধ্যে আমরা করছি না, আর ধান যেটা করছি এটা আমরা যখন লাগাবো ধানের বেলায় আমরা 2-3 রকমের ব্যবহার করতে পারি, টপ হিসেবে করতে পারি, গোবরের সঙ্গে মিশিয়ে করতে পারি, জমি তৈরি আগে করে দিলাম তারপর ধান লাগান জল দিলাম সেটা আলাদা, আর সবজি তো আমরা শুক্রতেই করছি সেটা জমির তৈরির সময় মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি কিছুদিন পর পর আমরা এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করেও দেখতে পারি আমাদের পপুলেশন কীরকম আছে, হ্যাঁ যদি দেখি যে কম আছে তাহলে বা রোগের প্রকোপটা বেশি হচ্ছে তাহলে আমরা এর সঙ্গে আরও অ্যাড করতে পারি।
0: মানে রোগ আসার আগেই যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে নেওয়া উচিত, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার যে জৈব কীটনাশক বা জৈব চাষ যেটাই বলুন না কেন সবটাই ভালো আপনাকে ফল দেবে। এবারে যেটা বলবো আপনাকে, একজন নতুন কৃষক জৈব কীটনাশক ব্যবহার শুরু করতে চাইলে আপনার কাছে যদি আমি মিনিমাম 3টে গুরুত্বপূর্ণ উপদেশ বা পরামর্শ চাই আপনি কি বলবেন?
1: প্রথম হচ্ছে আপনি কি চাষ করবেন, কোথায় করবেন এটা ডিসিশন নিতে হবে। জমির ক্যাটাগরি কীরকম, কি এটা আপল্যান্ড লোল্যান্ড না হিলি ল্যান্ড এটা দেখতে হবে, ঠিক আছে। এটার উপরে বেস করে এবার কালেকশন করতে হবে আমাদের জৈব কীটনাশক, এগুলো বেশিরভাগ আমি বলবো এটা কিন্তু লাইভ জীবিত, তো এটাকে আপনার কিন্তু এক্সপায়ারি ডেট এগুলো দেখে কিন্তু যত ফ্রেশ হবে তত ভালো হবে। যত অ্যাকচুয়ালি যে কোনো জৈব কীটনাশক আপনি 3 মাসের বেশি ব্যবহার, 3 মাস পরে যদি ব্যবহার করেন এটা মানে যে CFU কলোনি ফর্মিং ইউনিট বলা হয় এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, লেখা থাকবে 6 মাস পর্যন্ত কিন্তু 3 মাসের পর থেকে এটা ডাউন হতে থাকে,
0: কার্যকারিতা কমতে
1: থাকে। তো আমরা চাইবো যখন যে মাসে হয়েছে সেই মাসে যদি পাই সেরকম জেনুইন সোর্স থেকে কালেকশন করতে হবে। আর তৃতীয় হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন, সময় মতো অ্যাপ্লিকেশন করতে হবে, জমি তৈরির সময় থেকে আমাদের এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। যে সমস্ত জমিতে ধরুন ঢলে পড়া রোগের প্রবলেম বেশি, ঝিমিয়ে পড়া রোগের প্রবলেম বেশি, সেখানে কিন্তু জমির মধ্যে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু ধরুন লিপ স্পট পাতায় দাগ পড়া এগুলো কি আমরা জমিতে তো অ্যাপ্লাই করবই, জমি গাছের হেলথ বাড়াতে হবে, গাছের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, পাশাপাশি যে স্পট বা এরকম যদি কিছু হয় সেটার জন্য আমরা কিন্তু পরবর্তী সময়ে স্প্লিট হিসাবে স্প্রে করতে পারি।
0: একদমই আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে আজকে জৈব কীটনাশকের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। কিষাণবাণী অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার, এ প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার। কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এই অনুষ্ঠানে এখন শুনবেন কিষাণ ক্রেডিট কার্ড বা KCC সম্পর্কে কিছু কথা। ভারত কৃষি প্রধান দেশ, দেশের একটি বড় অংশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষিকাজ শুরু করার আগে কৃষকদের বীজ সার কীটনাশক সেচ কৃষিযন্ত্র শ্রমিকের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে অর্থের দরকার হয়। অনেক সময় পর্যাপ্ত অর্থের অভাবে কৃষকদের উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এই সমস্যা দূর করার জন্য ভারত সরকার।

সরকার 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় কৃষি ঋণ প্রকল্প হিসেবে পরিচিত। কিষাণ ক্রেডিট কার্ড হল এমন একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে কৃষকরা সহজে এবং দ্রুত কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন। এটি একটি পুনর্নবীকরণযোগ্য কৃষি ঋণ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত সীমার মধ্যে কৃষক প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। সময় মতো ঋণ শোধ করলে আবার সেই অর্থ ব্যবহার করার সুযোগ থাকে। কিষাণ ক্রেডিট কার্ড চালুর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উৎপাদনের জন্য সময় মতো মূলধনের ব্যবস্থা করা, মহাজন বা বেসরকারি ঋণদাতার উপর নির্ভরতা কমানো, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন? যারা আবেদন করতে পারবেন তারা ব্যক্তি কৃষক, যৌথ কৃষক, ভাগ চাষি বা ইজারাদার কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী, দুগ্ধ চাষি, পশুপালক, ছাগল ও ভেড়া পালক প্রভৃতি। এছাড়াও মৎস্যচাষী এবং জলজ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারেন। কী কী কাজে এই ঋণ ব্যবহার করা যায়? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ ব্যবহার করা যায় বীজ কিনতে, সার ও কীটনাশক ক্রয়ে, জমি প্রস্তুত করতে, সেচের খরচ, কৃষি শ্রমিকের মজুরি, কৃষি যন্ত্র কেনা বা ভাড়া নেয়া, ফসল সংগ্রহ ও সংরক্ষণ, পশু খাদ্য ক্রয়, দুগ্ধ এবং মৎস্যচাষের বিভিন্ন খরচের জন্য অন্যান্য স্বল্পমেয়াদি কৃষি ব্যয়ে। ঋণের পরিমাণ কত হতে পারে? ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ, কি ধরনের ফসল চাষ করা হচ্ছে, উৎপাদন খরচ, পূর্বের ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের মূল্যায়নের উপর। ব্যাংক কৃষকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা নির্ধারণ করে থাকে এবং কয়েক বছর পর্যন্ত সেই সীমা ধাপে ধাপে বৃদ্ধি করা হতে পারে। কিষাণ ক্রেডিট কার্ডের অন্যতম বড় সুবিধা হল কম সুদের হার। কেন্দ্র সরকার কৃষকদের জন্য সুদে ভর্তুকি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ ছাড়ও পাওয়া যায়, ফলে কৃষকদের প্রকৃত সুদের হার অনেকটাই কমে যায়। সহজ ও দ্রুত ঋণ অনুমোদন হয় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুদের হার কম, প্রয়োজন অনুযায়ী একাধিকবার টাকা তোলার সুযোগ, এটিএম বা রূপে কার্ডের মাধ্যমে অর্থ তোলা সম্ভব, কৃষি উৎপাদনে ধারাবাহিক অর্থের যোগান পাওয়া যায়, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিশেষ সহায়তার সুযোগ রয়েছে, কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে যা নথিপত্র লাগবে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জমির নথি বা চাষের প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি হচ্ছে, প্রথমত নিকটস্থ ব্যাংক বা সমবায় ব্যাংকে যান, এরপর কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা করুন। ব্যাংক জমি ও নথি যাচাই করবে, আবেদন অনুমোদিত হলে কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। যেসব ব্যাংকে এ সুবিধা রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরও লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা।

কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জৈব কীটনাশক এবং তার সঠিক ব্যবহার, কিষাণ ক্রেডিট কার্ড এই নিয়ে কিছু কথা। অনুষ্ঠানে এবার শুনবেন আবহাওয়া বার্তা। আগামী 12ই আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 56 শতাংশ হতে পারে। শুনলেন কিষাণবাণী অনুষ্ঠানে আবহাওয়া বার্তা। আর এরই সাথে শেষ করব আজকের কিষাণবাণী অনুষ্ঠানটি।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠানটি, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দেব আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

একটু পরেই শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান 7:05। আজকের বিষয় বিপুলার দ্বিতীয়বার নৃত্য নর্তকীর পতিকে জিগাইতে পদ্মার প্রতি শিবের আদেশ।

বিপুলার দ্বিতীয়বার নৃত্য নর্তকীর পতিকে জিয়াইতে পদ্মার প্রতি শিবের আদেশ, পরিবেশনায় সুপ্রিয়া দেবনাথ এবং তার দল। 7:35 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী শুনবেন রাত 9:00। 9:30 থাকছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম, শুনবেন সারদ বাদন, শিল্পী উস্তাদ আমজাদ আলী খা, শুনবেন রাগ ইমন। রাত 10:00 সংসদে চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ, এরপরে শুনবেন হারানো দিনের গান, শুনবেন বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে শুনলেন আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার দ্বিতীয়বার নৃত্য নর্তকীর পতিকে জিয়াইতে পদ্মার প্রতি শিবের আদেশ। পরিবেশনায় সুপ্রিয়া দেবনাথ এবং তার দল।

0: আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এস এস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।

আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি।

0: গিটার শেখানো হয়। আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়িতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবলুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল বিপুলার দ্বিতীয়বার নৃত্য নর্তকীর পতিকে জিয়াইতে পদ্মার প্রতি শিবের আদেশ। পরিবেশনে ছিলেন সুপ্রিয়া দেবনাথ এবং তার দল। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

স্বাস্থ্য বিষয়ে কিছু কথা। জলই জীবন, পরিশ্রুত এবং বিশুদ্ধ জল পান করুন এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জলের উৎসের আশেপাশে বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে পানীয় জল সংক্রমিত হতে পারে। মলত্যাগের পর, খাবারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। সুস্বাস্থ্য বজায় রাখতে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খান, কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে খান। কি কি করতে হবে বা কি কি করণীয়? হাত ধোয়া। ডায়রিয়া, টাইফয়েড এসব অনেক রোগ নোংরা হাতের জীবাণু থেকে সংক্রমিত হয়। মনে রাখতে হবে সবসময়, বিশেষ করে খাবার আগে, ভালো করে হাত ধুতে হবে। প্রতিদিন দাঁত মাজলে দাঁত ঠিক থাকে। দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে থাকলে সমস্যা দেখা দেয়, মাড়ি ফুলে যায়। খাবারের পর ভালো করে মুখ ধুতে হবে, তাহলে দাঁত এবং মাড়ির সমস্যা এড়ানো যায়। নিয়মিত স্নান। গরমের সময় স্নান করা আবশ্যক, তখন ঘেমে শরীর নোংরা হয়। জল সঠিকভাবে ব্যবহার করা শ্রেয়। কাজ থেকে ঘরে ফেরার পর সবাইকে হাত পা মুখ ভালো করে ধুতে হবে, যাতে ঘাম এবং ময়লা দূর করা যায়। চুলের যত্ন। প্রতিদিন চুল আঁচড়ানো স্বাস্থ্যের জন্য দরকার। ঘামলে মাথা ধোয়া ভালো। রিঠা আমলকি মিশিয়ে চুলে শ্যাম্পু করা ভালো।

পরিষ্কার বস্ত্র ব্যবহার। ঋতু অনুযায়ী পরিষ্কার এবং পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করা খুবই স্বাস্থ্যদায়ক। অপরিষ্কার কাপড় চোপড় থেকে চামড়ার সংক্রমণ এবং অন্যান্য রোগের প্রকোপ দেখা দিতে পারে। শুনলেন স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন, প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে, লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেছে এনডিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থাকবে বিরোধীরা, বলল কংগ্রেস। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ নাসার। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের একটি আদালতের। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড প্রথা বিলোপ লেবাননে। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে, রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। বিলটির উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী মেঘওয়াল বলেন, একটি আধুনিক, স্বাধীন ও সুসংহত ট্রাইব্যুনাল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আনা হয়েছে। মন্ত্রী জানান, নতুন এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি

সভাপতি, এর নেতৃত্ব দেবেন। এর আগে বিলটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপির সুভাষ বার্লা বলেন, গত এগারো বছরে দেশে যেসব সংস্কার সাধিত হয়েছে প্রস্তাবিত এই আইনের মাধ্যমে সেগুলির কাজে আরো গতি আসবে। বিজেডির ডক্টর সস্মিত পাত্র বিলটিকে সমর্থন করে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রস্তাবিত ১৬টি ট্রাইব্যুনালের পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকেও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়। ডিএমকে তিরুচি শিবা, ওয়াই এস আর সিপির এস রেড্ডি, এআইএডিএমকে আই এস ইনবাদুরাই, এনসিপির রাজেন্দ্র হিরালাল জৈন, টিডিপির ভাষ্যাম রামকৃষ্ণ প্রমুখ আলোচনায় অংশ নেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কার্যসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা ২০২৪ সালে একটি প্রস্তাব পাশ করেছিল। তিনি বলেন, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে তা কেরালা লেখা রয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন ১৯৬২ সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। শ্রী মোহল বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এনসিডিসির কাজের ক্ষেত্র আরো বিস্তৃত করা প্রয়োজন হয়ে পড়েছে। বিরোধী দলগুলির হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিল দুটি আজ পাশ হয়ে যায়। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा, आइए हर घर पर तिरंगा लहराइए।
0: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত, সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরাই মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিরোধী দলগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ সংসদ চত্বরে আকাশবাণীকে বলেন, হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করতে বলপ্রয়োগ করছে। এদিকে কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্চ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উল্লেখ্য, স্যাফরন সার্চ বইটি আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: अरुणाचल प्रदेश भारत का एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस

0: विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
1: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে তাদের মুন বেস বা চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের অংশীদারিত্বের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রমাগত দমনপীড়ন চালানোর জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে এখনও 50,000-এরও বেশি বালোচ অমানবিক অত্যাচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ ইউরোপের সদস্য দেশগুলির প্রতি নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানান মীর ইয়ার বালোচ। মানবতাবিরোধী কার্যকলাপ, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো অপরাধের দায়ে সিরিয়ার একটি আদালত সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বেশ কয়েকজন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ফখর আল দিন আল আরিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে ভূমিকা পালন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়াত তাহরির আল শাম ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত 12-দিনব্যাপী অভিযানের মুখে 2024 সালের 8ই ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে লেবানন আজ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে। পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণাদেব বর্মা তিনি ককতমা ভূভাগ রকংখা নই সাই নৈচি ব্রী বিশিনী ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী সূর্যগর মফ্ত বিজলী যোজনা চেংজাকমানী উলনিসিমে খুংবাচি সাইনি গবাং রকম অসেপ মানি দম হিসাকা কেন্দ্র হাপাং মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতানী সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই হাস্তে জুদা জুদা হামক্রাইনি বাবাই নতুই ককনাম সালাইকা হা কতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামুং বতাং সাসাবুই বাসাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু কমনওয়েলথ গেমস জুতু ও রাংচাক মেডেল মানে কপ্লাইংলাই অস্মিতা দে খনা হাসে ও ফাইয়ানে তাবু কক তোমার শুক্রবৈ নই সাই নৈচি ব্রী বিশিনী ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী সূর্যগর মফ্ত বিজলী যোজনা চেংজাকমানী উলনিসিমে খুং বাচি সাইনি গবাং রুখুং অসেপমানী দঙ্গুহনি সাকা কেন্দ্র হাপাং কেন্দ্রনি রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি লোকসভা অকক্থুম্ন রেখা বসাকা অসামুংবতাং ব্রীনি বিশিঙ্গ হাকতর গনাগৈ কেন্দ্রনি রাংনি চুবাচু রমা ও তাবুক শাক জরা হক নৈচি চার সাই রেজাকনি গবাং রাং ইয়াফার জাখা আবুক জরা হাকতর গনাঙ্গই কাইচি রেজাক থামচি থাম রাসায়নি গবাং ফার্মার আইডি স্নামজাখা ও আইডি নি সেব বাই দাদাক সিদাক সেব ইয়াফারমুং এবা ডিবিটি নি সেব মানো ডিবিটি তাংবতাঙ্গা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তেই নাংকুকমা রাংমারি বাই বথাই থুমই মানমানি সেব কেন্দ্রনি হুকবার তেই হুকবার হামক্রাই মন্ত্রী ইয়াকচু রামনাথ ঠাকুর তিনি সংসদ অকক্থুম্ন রেখা হা কতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামুং বতাং চাসাওই বাচাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো

সিপাহী জলা হাঙ্গর নাইকল ফাং হাবানক নিনকলাব তিনি তিরঙ্গা কনসার্ট নেঙ্গি অকক নসাকাব হা কতর হামজাগি বেবাগনগ হাবানগ তে বানিয়াম থাব বসংনি বানাতি সাবই হারঘার তিরঙ্গা সামুং বুতাঙ্গ মানজাকানী কবক মুংনা রেখা লুকুরগনি বখাক পান্ডাব মানজাকা সিপাহী জলা জেলা পরিষদ নি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত হাঙ্কর নাইকল ফাং ডক্টর সীতার শিব জাসওয়াল ইয়াকবারা হাঙ্কর নাইকল ফাং সুভাষ দত্ত তে পুলিশ সুপার বিজয় দেব বর্মা আকসং হারঘার তিরঙ্গা সামুং বুতাং নি বখাক তিনি তেলিয়ামুরা গামাইবাড়ি আমজাইব তিরঙ্গা রেলি সংসাজাখা যুব মুরজাবাই সংসাজাক ও সামুংবুতাঙ্গ মানজাখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতালনি সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাইমালাই হাস্তেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইনতেই ককলাম সালাইখা মন্ত্রী অক্রা হাস্তেনি হামক্রাই রেখা তাংবুতাং রকনি ককনতেই স্বরাষ্ট্রমন্ত্রী সাইমান রেখা হাস্তে নাইকল ফাঙ্গ কেতালবার জামানজা খরক নই চিসিনি টিসিএস অফিসার রক তিনি আগরতলা লোকভবন হাস্তেফা ইন্দ্র সেনারে দিনা লুবাই মালাইখা হাস্তেফা অফিসার রক্ন সরাই সরাইথে কাহামকুক বেরেমতই বার জাইয়া সাকনানি ককবিতি রেখা বর্ষাকা হাপাংনি হামক্রাই রেখজাক সামুং বুতাং তঙ্ক সংলুক রকনি থানি সগৈ রেনাব সিভিল সার্ভিস অফিসার রকনি কতরবার যা তঙ্গ চং ফেরাংনি বিল নতুই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নাংমানি কক চং মুং নাহারা নেহনি সাকা চং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তিনি তাংন কতর কক তুমা থুমনাই রকনি থুম অকক নসাকা ব বসাকা চং ফেরাংনি সেব কাহামকু খাইনাই তাই ইসরাই সরাই খাইনা ও সেব নাহারনাই রকন স্মার্ট মিটার রেজাগৈ তঙ্গ সেব নাহারনাই রক স্মার্ট মিটার বাই থাংনি চং ফেরাং সামুঙ্গ নাংমানি নাইয়ই মানানো ব কক শিলচাবই সাকা স্মার্ট মিটার নতুই কেবেংনাই বদল রক এরেন কক পিরই তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তুমাখনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হডালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা রাইনানি নাঙ্গানো ইয়কমা মানমা জবা খাই লাই ক্ষুদিরাম বসুনি তিনি ফিল সারা চিচুকো শাক বেদক লাংমা সাল আবনরগী হাকতর গনাঙ্গি বন খুলুমা ইয়াফার লাইকা ১৯০৮ বিশিনি তিনি নিশালো ব্রিটিশ রক বন পুইলা বুথানা মাজরা ডমানি মুজাফরপুরনি কেন্দ্রনি আলংনগ ক্ষুদিরাম বসুন ফাঁসি রেজাগো উমর চিচার বিশিব ব্রিটিশ রক্ন কেবেঙ্গি জবাব অংহরমানি বিনি অ শাক বেদক লাংমা তাবুকব হাকত নিলুকু রক্ন খা থাংসারিব তে ভারতনি ইয়কমা মানমা জবানি লাইগুমাব আব তাবুকব কথাং তঙ্গ ক্ষুদিরাম বসুনি সাকবে দগলামা সাল তিনি হাসতে অব যাই যাইখে বরম নিবিসিংতেই পালাই যাখা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি নি চেতন বাই আগরতলা নুয়ুংমা বুসকাঙ্গ ক্ষুদিরাম বসুনি মাং থং নি সিমি চেঙ্গই হিমব তকাইসা আগরতলা নি জুদা জুদা লামব হিমলাইখা আবন কারিব এ আই ডি এস উনি চেতন বাই আগরতলা ওরিয়েন্ট চমুহনি অব অ সাল ন বরম নিবিসিংতেই পালাই যাখা সাল গ্রাহাঙ্গর বিলোনিয়াতে সাবরুম অব অ সাল পালাই যাখা বিলোনিয়া ও এম এল এ দীপঙ্কর সেন তে অশোক কুমার মিত্র ক্ষুদিরাম বসুনি মৈতু খর ক্লোমা ইয়াফার লাইখা স্মার্ট সিটি নখবই আগরতলা পুর নাইক্রাই আমজাইনি তাং বেখরে ফামক্রাই কিচাস কেতাল তাং বুতাং ইয়াগো নাহার জাখা তিনি তাং ন কতর ককতুমা থুমনাই রকনি থুম আমজাই হামক্রাই তাংক্রা মিলিন্দ রামতেকে অককতুমান রেখা বর্ষাকা এশীয় হামক্রাই ব্যাংনি রাংনি চুবা চুবাই তৈ সেব্রবং ড্রেননি সেব লাহার থাংলাই সুসেব তাই ওয়া তৈনি তৈ বাথাকমা হলিরিনাব কেতাল তাং বুতাং রক ইয়াগো নাহার জাখা আবনি বাগে খক চি সাই নৈ রা রাজাক রাং সুবাই জাগানো নৈ সাই নৈ চি থাম নৈ চিসিনি বিশিনি বিশিঙ্গ বেবাক তাং বুতাংনি সামুং পাইরিনানি নাহারমুং নাহারজা কাহানি বসাকা ব আগরতলা পুর নাইখ্রাইনি কমিশনার সাজু ওয়াহিদ এরশাকা ওয়াতুইনি তুই বাথাকমা পাইরিনাব কতাল খ্লাইয়েই রামনগর সৎসঙ্গতে শকুন্তলা রোড আমচাইও কাইথাম কাহামকুক বেরেমনি পাম্প মেশিন আচুক রেজাগানো এডিবিনি রাংনি চুবা চুবাই আগরতলা আউলিব চং ফেরাংনি বাস চেঙানি কক্সা ব তঙ্গ বিজেপি নি চেতন বাই তিনি নিশিমি ১৯ কোটি হাঙ্কর কুমারঘাট পঞ্চায়েত
রাস্টেনিং ইনস্টিটিউট চেংজাখা নখা সালথামনি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ফ্রংমং সামংবতাং নিবিশিং উনকৌটি হাঙ্গর ফ্রংমং সামংবতাং পান্ডব মানজাখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এস সি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস উনকৌটি হাঙ্গর পরিষদ নিকাশ কুয়করা অমলেন্দু দাস আকর্ষণ

সামুং বুতং বুসকাংনি সাংরং শালজরা তঙ্গানে কমনওয়েলথ গেমস যুদুবর রাংচাক মেডেল মানুষ কপ্লাই এংনাই অস্মিতা দে খনা হাস্তে ও ফাইন খনা দি বড় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থে শিকলা হামক্রাই নাই খুনে বখাক্তি সংসাজাক পান্ডব অস্মিতা দেন বরম ইয়াফার জাগান পান্ডব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগানী ককতঙ্গ অস্মিতা দে খনা বিনে বাই থাংনি কামি বিলুনিয়া সুনাইসরি ও থাঙ্গান সালগ্রা হাঙ্কনি হাঙ্কর নাইকল ফাঙ্গে বখাক্তিব বন বরম ইয়াফার জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাবো ফুলুঝানু এথলেটিক্স ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাবো ফুলুঝানু এথলেটিক্স ক্লাব ব্রিবুক জাগ গোলনি ফেরবাই তিলকা মাঝি এথলেটিক্স ক্লাবনো মেচেনখা কপ্লাই বদলনি মৌসুমি ওরাং হ্যাট্রিক ক্লাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরনি উর্নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাবো বীরেন্দ্র ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাবো বীরেন্দ্র ক্লাব বা নৈ গোলনি ফেরবাই মোচা ক্লাবনো মেচেনখা তাবুক নবার তিবারনি ককতমা বসকাং দাম নৈচিব্রী হাস্তেনি যত্ন হাঙ্কর ফেরাঙ্ক গৈ ওয়াতৈ ওয়াই মানুহনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখং খনা আগরতলাও সালনি ছাকানি তুমারি থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানু তিনি সালনি ছাকানি তুমারি তংমানি থামচি থাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি দক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাক রক তে ওয়াইশা সাফিরো নৈ ছাই নৈচি ব্রী বিশিনি ফেব্রুয়ারি ও প্রধানমন্ত্রী সূর্যকর মুফত বিজলী যোজনা চেংসাক মানি উলনিসিমি খুংবাজি ছাইনি গবাং রুখং অ সেপ মানি তঙ্গহনি সাকা কেন্দ্র হাপাং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতালনি সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবাই হাস্তেনি জুদা জুদা হামকাইনি বাবাইন তৈ ককলাম সালেকা হাকতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরাঙ্গা সামবুতাং চাসাবই বাচাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু কমনওয়েলথ গেমস যুদুও রাংসাক মেডেল মানে কপ্লাই এংনাই অস্মিতা দে খনা হাস্তে ও ফাইন কক্রক বাই ককতুমা পরিমুং তাবুজরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামসনি তামৈ সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যকর মুফতি বিজলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। রাজ্যপাল ইন্দ্র

ডিনালো বলেছেন, দেশের সর্বস্তরে জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। সিপাহী জেলা জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে বাড়ি, কর্মস্থল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাজ্যপাল জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভানেত্রী সুপ্রিয়া দাস, দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয়দেব বর্মা। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। যুবমোর্চা আয়োজিত এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। স্মার্ট সিটি সহ আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেক এই তথ্য জানান। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পানীয় জল সরবরাহ, পয় প্রণালী ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বৃষ্টির জমা জল নিকাশে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য 1,200 কোটি টাকা ব্যয় হবে। 2030 সালের মধ্যে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ জানান, বৃষ্টির জমা জল নিকাশের জন্য নতুন করে রামনগর, সৎসঙ্গ ও শকুন্তলা রোড এলাকায় 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প মেশিন বসানো হবে। এডিবির আর্থিক সহায়তায় আগরতলা শহরে দূষণহীন বৈদ্যুতিক বাস চালানোর প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনো পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি ফার্মার আইডি তথা কৃষক পরিচিতি নম্বর তৈরি করা হয়েছে। এই আইডির মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এটি ঋণ প্রাপ্তি ও দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। ডিবিটি প্রকল্পগুলো হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ফসল সংগ্রহের প্রক্রিয়া। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ সংসদে তথ্য জানান। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মত্যাগ দিবস। এই উপলক্ষে সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1908 সালের আজকের দিনে বাংলার বিপ্লবীদের মধ্যে তাঁকেই প্রথম ব্রিটিশরা প্রাণদণ্ড দিয়েছিল। মুজাফফরপুর কেন্দ্রীয় কারাগারে ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয়। মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের লক্ষ্যে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস আজ রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাছাড়া AIDSO-র উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌহনিতে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। দক্ষিণ জেলার বিলোনিয়া ও সাবরুমে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র ক্ষুদিরামের শহীদ স্মারকে শ্রদ্ধা জানান। রাজ্য প্রশাসনে নবনিযুক্ত 27 জন TCS অফিসার আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপাল আধিকারিকদের স্বচ্ছতা, দক্ষতা, সহানুভূতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিভিল সার্ভিস আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু হওয়ার পর 50 লক্ষেরও বেশি পরিবার এর সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় নবায়ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ লোকসভায় একথা জানান। তিনি জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে এখনও পর্যন্ত 28,000 কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতার লক্ষ্যে গ্রাহকদের স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। গ্রাহকরা স্মার্ট মিটারে নিজেদের

বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তিনি অভিযোগ করেন, স্মার্ট মিটার নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিজিবির উদ্যোগে আজ থেকে ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে তিন দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত ঊনকোটি জেলা প্রশিক্ষণ বর্গ। প্রশিক্ষণ বর্গের শুরুতে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সমবেত কণ্ঠে উচ্চারিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, তপশ্বরী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এই কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস ও বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। জেমের মাধ্যমে স্বচ্ছতার সাথে সরকারি ক্রয় নিশ্চিত করার জন্য ত্রিপুরাকে স্বীকৃতি জানাল কেন্দ্রীয় সরকার। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেমের প্রতিষ্ঠা দিবস দশম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি আজ কৈলাসহর সফর করেন। তিনি লাঠিয়াবুড়া বিওপি পরিদর্শন করেন এবং বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন ডিআইজি রাকেশ সিনহা, 199 নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অতুল সাইনি প্রমুখ। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী কৃতিক ক্রীড়াবিদ অস্মিতা দে আগামীকাল রাজ্যে আসছেন। আগামীকাল দুপুরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অস্মিতা দেকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। অস্মিতা দে আগামীকাল তার নিজ গ্রাম বিলোনিয়ার সোনাইছড়িতে যাবেন। দক্ষিণ জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ফহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। রমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব 4-0 গোলে তিলকা মাঝি অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের মৌসুমি ওরাং হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের নিয়ম রক্ষার খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-2 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার বলছি। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গ অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফতি বিজুলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:30 বাজে 35 মিনিটে।

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:06 হয়ে 44 সেকেন্ড। এখন শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান।

স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ফোন ইন গাড়ির অনুষ্ঠানে আপনাদের সবাইকে। ফোন করবেন 8731875545 এই নম্বরে এবং শুনবেন আপনাদের মনের মতো গান।

0: দেখা যাক ফোন লাইনে কে আছেন আজকের প্রথম বন্ধু। হ্যালো হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: আমি সুমন মুহুরি বলছি, আগরতলা থেকে।
0: সুমন মুহুরি আগরতলা থেকে, স্বাগত আপনাকে। হ্যাঁ স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে।
1: ভালো আছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলুন।
1: ধন্যবাদ, আজকে একটা গান শুনবো ম্যাডাম।
0: বলুন কোন ছবির গান?
1: ছবির নাম নাম গুম জায়গা। গানটা হলো কবি এনা পুষেনা,
0: নাম গুম জায়গা। কোন গানটা?
1: কবি এনা পুষেনা।
0: কে আছে সঙ্গে, নাম বলবেন?
1: একদম আমার সঙ্গে আছে অনেশ্বর আছেন, গোপাল মহাজন আছেন, প্রেমদেব চক্রবর্তী আছেন, অনুপ কুমার ভট্টাচার্য আছেন, বিশ্বজিৎ আছেন, বুলটি আছেন, আরো যারা শুনছেন তারা সবাইকে নিয়ে শুনবো আর সাথে আপনার শুনবো।
0: আচ্ছা, এগুলি তো নেটওয়ার্কের বন্ধু, আপনার পাশে কেউ আছেন এই মুহূর্তে?
1: নেটওয়ার্কের, একদম নেটওয়ার্কের।
0: আপনার পাশে এই মুহূর্তে কেউ আছে গান শোনার জন্য আপনার সাথে?
1: না এই মুহূর্তে তো আমি একলা আছি।
0: আচ্ছা, গানের লাইনটা একটু আবার বলুন।
1: কবি ইয়েনা পুছেনা।
0: ঠিক আছে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: গানটি শুনলেন নাম গুম জায়গা এই ছবি থেকে, অনুরাধা পারওয়াল এবং উদিত নারায়ণের কণ্ঠে। দেখা যাক এবারে ফোন লাইনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: হ্যাঁ, তোমার নামটা কি বলো আগে।
1: আমার নাম মেঘা দাস।
0: মেঘা দাস, কোথেকে বলছো?
1: মাতাবাড়ি থেকে।
0: মাতাবাড়ি উদয়পুর থেকে। বলো কোন ছবির গান শুনবে আজকে?
1: আমি একটি হিন্দি গান শুনবো।
0: হিন্দি ছবির গান, নামটা?
1: নামটা লাডলা।
0: লাডলা, কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 6-এ পড়ি।
0: 6-এ পড়ো। কেউ আছে তোমার সাথে, বাবা মা?
1: হ্যাঁ, আমার বাবা মা, ভাই বোন।
0: সবার সাথে একসাথে বসেছো গান শোনার জন্য?
1: হ্যাঁ।
0: আচ্ছা, লাইনটা বলো, কোন গানটা লাল্লা ছবির?
1: তেরি উংলি পাকড় কে চলা।
0: ঠিক আছে, শুনতে থাকো মেঘা তোমার পছন্দের গান।
1: ধন্যবাদ।

0: हेलो, हेलो, हेलो,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি দয়াধন চাকমা বলছি।
0: দয়াধন চাকমা, কোথা থেকে বলছেন?
1: গন্ডাছড়া, গন্ডাছড়া থেকে।
0: গন্ডাছড়া থেকে স্বাগত আপনাকে আমাদের মনের মতো গানের অনুষ্ঠানে।
1: আচ্ছা, ঠিক আছে,
0: বলুন আজকে কোন ছবির গান শুনতে চাইছেন আপনি?
1: আমার আমি আপে আমার গান শুনবো আমি।
0: ছবির নাম? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, ছবির নাম
1: সুজন সখী।
0: সুজন সখী,
1: সুজন সখী মানে গানটা হলো সব ছবিরে পারগুড়িতে নেবো না না।
0: দেখছি আমাদের সংগ্রহে আছে কিনা।
1: আচ্ছা,
0: কেউ আছে আপনার পাশে, নাম বলবেন?
1: আছে, আমার আমার বউ আছে।
0: আচ্ছা, আর কেউ?
1: আর কেউ নাই।
0: আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য শুনতে থাকুন।
1: নমস্কার।

0: হ্যালো হ্যালো
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি গন্ডাগোড়া থেকে, গন্ডাগোড়া দোলাগড় থেকে লক্ষ্মীরঞ্জন চাকমা।
0: লক্ষ্মীরঞ্জন চাকমা গন্ডাছড়া থেকে স্বাগত আপনাকে আমাদের আজকের মনের মতো গানের অনুষ্ঠানে। বলুন আজকে কোন ছবির গান শুনবেন?
1: আমি শুনতে চাই তেরে মেহেরবানিয়া।
0: তেরে মেহেরবানিয়া কোন গানটা?
1: যে কোনো একটা।
0: যে কোনো?
1: ভালো আছেন ম্যাম?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ আমিও ভালো।
0: ঠিক আছে, যে কোনো একটা গান তেরে মেহেরবানিয়া ছবি থেকে শুনতে থাকুন।
1: হ্যাঁ

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি পূর্ব কলাবাড়িয়া বলছি, চার্লি কর্মকার।
0: চার্লি কর্মকার, পূর্ব কলাবাড়িয়া থেকে।
1: হ্যাঁ, পূর্ব কলাবাড়িয়া থেকে।
0: বলুন, কোন ছবির গান শুনবেন আজকে?
1: আপনাকে নমস্কার। নাই,
0: নমস্কার
1: সকল। নমস্কার নাই সকল শ্রোতা বন্ধু, নিয়ে শুনতে চাই। গানটা হইল গিয়ে আপনার, ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যায় লেখা, লতা মঙ্গেশকরের
0: ছবির নাম
1: গান। এই গানটা
0: ছবির নাম,
1: ছবির নাম হইল, ভুলে গেলাম নামটা, ইয়াটা ভুল সবই ভুল, বইটার নাম তো মনে পড়ে না।
0: অতল জলের আহ্বান।
1: সরি, থ্যাংক ইউ সো মাচ, ফরগেট ইউ, রিমেম্বার তুমি, আই এম ভেরি গ্ল্যাড, মে গড ব্লেস ইউ।
0: ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান।
1: থ্যাংক ইউ,
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: আপনারা শুনছেন লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান। যারা ফোন নাম্বার জানেন না তাদের জন্য 8731875545 এই নম্বরে আপনারা ফোন করবেন এবং শুনতে পাবেন আপনাদের পছন্দের গান। হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, আপনাকেও।
1: আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: গোপাল মহাজন কলসি থেকে স্বাগত আপনাকে আমাদের মনের মতো গান
1: অনুষ্ঠানে। লাইনটা পেয়ে অত্যন্ত খুশি হলাম।
0: হ্যাঁ
1: ম্যাডাম, একটু হোল করে রাখলে ভালো হয় আর কি। আমার এই পর্যন্ত তিনবার দুঃখ।
0: হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, হয়তো বা সে
1: কারণে। এটা ঠিক,
0: ওইদিকে হচ্ছে বৃষ্টি আপনার ওদিকে?
1: হ্যাঁ বৃষ্টি হচ্ছে ম্যাডাম।
0: আচ্ছা বলুন এবার কোন ছবির গান শুনবেন আজকে?
1: আজকে শুনবো একটু গঙ্গা যমুনা সরস্বতী।
0: গঙ্গা,
1: গানের লাইন হলো, গানের লাইন ওইটা, গঙ্গা হে গঙ্গা যমুনা সরস্বতী। আর আমার নেটওয়ার্কের কিছু বন্ধু আছে, নাম বলবো?
0: বলুন।
1: প্রথমে বলবো এই মধ্যপ্রদেশ থেকে ভগবান ফার্মার, আর
0: নেটওয়ার্ক
1: চক্রবর্তী,
0: সব নেটওয়ার্কের বন্ধু।
1: আসাম থেকে আর ধর্মনগর থেকে আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, কুমারঘাট থেকে বলতি দাস, আর মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, আর কৃষ্ণ মুরাসিং গন্ডাল থেকে, আর অমিশ্বর শান্তির বাজার থেকে, আর অন্যান্য বন্ধু নেটওয়ার্কের সমস্ত বন্ধুদের নিয়ে গানটা শুনবো এবং আপনিও শুনবেন।
0: ঠিক আছে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: নমস্কার,
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে,
0: অনুপ কুমার ভট্টাচার্য, রামকৃষ্ণনগর। এটা বোধ হয় ওই যে করিমগঞ্জের কাছা, হ্যাঁ করিমগঞ্জের কাছাকাছি যে যে জায়গাটা, যে নামটা
1: জায়গাটা, জায়গাটা আসাম রাজ্যে পড়েছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: করিমগঞ্জ, করিমগঞ্জ তো প্রথমে নাম ছিল, অবশ্য সে নামটা বদলে গেছে, করিমগঞ্জ নামটা। যার ফলে অনেকটা মানে সবাই বুঝতে পারে না যে রাম কোথায় কোথায় আছে।
0: না, এটা এটার একটা নতুন নাম হয়েছে, নামটা কি?
1: হ্যাঁ, নতুন নাম করিমগঞ্জের নতুন নাম হয়েছে শ্রীভূমি।
0: শ্রীভূমি, হ্যাঁ ঠিক আছে।
1: এই নামটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে, আর জায়গায় দাঁড়িয়ে এই নামটা সরকার কর্তৃপক্ষ দিয়ে দিল। আসলে ভাই, নাম দিয়ে কি হবে? গোলাপ যে নামে তোমাকে ডাকা হোক না, তোমার গন্ধ তো বেরোবে,
0: তাই
1: না?
0: ঠিক।
1: আমি নাম বদলানোর বিপক্ষে, এখন আমাদের আর একটা নাম বদলানোর প্রযোগ করছে, বদরপুর। বদরপুর বদলে হবে
0: ওদিকের বন্যা পরিস্থিতি।

0: পরিস্থিতি কিরকম এখন?
1: হ্যাঁ, বন্যা পরিস্থিতি মোটামুটি অনেকটা কি বলবো
0: ভালোর দিকে?
1: একটি পর্যায় থেকে অনেকটা
0: আচ্ছা।
1: করে আসাম সরকার অনেকটা কি বলবো ওই পাইলট ছবিতে ত্রাণের ত্রাণ
0: পৌঁছে দিচ্ছেন,
1: নেমেছেন অনেকটা পুরো হচ্ছে।
0: ঠিক আছে, এবার বলুন আজকের
1: ভীষণ গরম, ভীষণ গরম।
0: হ্যাঁ,
1: চলছে, তবু গরমটা যেন কমছে।
0: আমাদের এখানেও একই অবস্থা। তবে
1: একেবারে কি বলবো, আমরা প্রকৃতিকে যেভাবে মানে ইয়ে করছি, মানে সার্টেলমেন্ট করছি, প্রকৃতির যে ভারসাম্য, যে ভারসাম্যহীনতা নষ্ট হচ্ছে, প্রতিদিন অ্যাটমসফিয়ার নষ্ট হচ্ছে, আমাদের আমাদেরই বিড়ম্বনার ফলে, যার ফলে প্রকৃতি তার মার দিচ্ছে আমাদের।
0: অবশ্যই।
1: ছবিটার নাম হলো অন্ধা কানুন। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: ছবিটার নাম অন্ধা কানুন, আর গানটা অবশ্যই রোতে রোতে
0: আপনি তো গিয়ে দিলেন
1: চাবি হরি রাম নে, আরে উতনা চলে দিলো না রোতে রোতে।
0: বাকি গানটা আমাদের তরফ থেকে শুন আপনার জন্য, বাকি গানটা।
1: হ্যালো,
0: হ্যাঁ বাকি গানটা আমাদের তরফ থেকে।
1: যাদের যাদের নিয়ে শুনতে চাইছি, অবিনাশ ভাই শুনবে, তারপর প্রেমজিৎ বাবু আছেন, নিখিল চক্রবর্তী আমার সহকর্মী, সুতবা ভট্টাচার্য আর আমার সুমন অম্বালিকা ভট্টাচার্য, সুমন মহুরী, আর যারা যারা শুনছেন সব ভাই
0: ধন্যবাদ। ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বলুন, নামটা?
1: আমি ধর্মনগর থেকে অভিনাশ ছিলি।
0: অভিনাশ ছেত্রি?
1: অভিনাশ তেলি। হ্যাঁ,
0: অভিনাশ তেলি, ধর্মনগর থেকে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: স্বাগত জানাচ্ছি আপনাকে। যেহেতু অনুষ্ঠানের সময় প্রায় শেষের পথে, তাই নামটা বলে ফেলুন, কোন ছবির গান শুনবেন বলুন।
1: আজকে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস সময়তে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমি শুনতে চাই দেশাত্মবোধক একটা গান। গানটি হলো, ছবির নাম দেশ প্রেমী, গানের ছবি হলো আপাসনা প্রেম করো দেশ প্রেমী, টাইটেল সং। আর আমার সাথে রয়েছেন অনুপদা, রয়েছেন প্রেমরিদা, আশুতোষ, সঙ্গীতা দি, সুতপা দি, বলটি দি, আর গোপাল দা, কৃষ্ণ দা, নারায়ণ দা, সুশীল ভাই, দীপা, সবাইকে নিয়ে শুনবো। আপনি শুনবেন
0: মেরে দেশ প্রেমী এই গানটা তো?
1: হ্যাঁ হ্যাঁ, মেরে মোহাম্মদ রফির কণ্ঠে।
0: ঠিক আছে, শুনতে থাকুন, আপনার পছন্দের গান। নমস্কার।
2: गाने के सारे अपडेट्स के लिए

দেশপ্রেম ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। আজ শুনবেন সুরবিতান সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান।

বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছো, তোমাদের সবাইকে সুরবিতান কালচারাল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা সুরবিতান সঙ্গীত কলা কেন্দ্র ছোট্ট বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় যুববাণী অনুষ্ঠানে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের অনুষ্ঠানের শিল্পীরা বিষ্ণু চক্রবর্তী, দেবন্ময় ঘোষ, দেবৃত ঘোষ আর আমি সায়ন্তিকা বৈদ্য, এবং তবলায় সঙ্গত দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি গান শুনব আমাদের প্রথম শিল্পী বিষ্ণু চক্রবর্তীর কণ্ঠ থেকে।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজ শুনবেন সারদ বাদন, শিল্পী উস্তাদ আমজাদ আলী খা, শুনবেন রাগ ইমন।

এতক্ষণ শুনলেন সরগম অনুষ্ঠানে সারদ বাদন, শিল্পী ছিলেন উস্তাদ আমজাদ আলী খা, শুনলেন রাগ ইমন। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংসদে চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান। এই অনুষ্ঠানে বাংলা আধুনিক গান আজকে শিল্পী ছিলেন শুভমিতা, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল বুধবার 12 আগস্ট 2026 ইংরেজি, 26শে শ্রাবণ, 1433 বাংলা। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বেজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরাঞ্জলি 6টা বেজে 10 মিনিটে, শিল্পী শঙ্করী দেবী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে ককবরক অনুষ্ঠান হাইউনি খরাং 6টা বেজে 25 মিনিটে। 7টায় অনুষ্ঠান আজ সকালে। 7টা বেজে 25 মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7টা বেজে 35 এবং 7টা বেজে 40 মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 7টা বেজে 45 মিনিটে শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। সকাল 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত। 8টা বেজে 15 মিনিটে শুনবেন প্রথমেই আজকের কবিতা, কবিতা পাঠ করে শোনাবে তৃষা চৌধুরী, রিদবন একাডেমি বিলোনিয়ার তৃতীয় শ্রেণীর ছাত্রী। এরপরে শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান সকাল 8টা বেজে 30 মিনিটে, বিষয় পদ্মা কর্তৃক বিপুলাকে প্রতিজ্ঞা করানো এবং মনসার দুঃখ বৃত্তান্ত বর্ণন।

কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান দুপুর দুটোয় মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে, দুটো বেজে পনেরো মিনিটে শুনবেন সাহিত্য পাঠের আসর। আমি নারী অনুষ্ঠানে শুনবেন সুর মালিকা, দুটো বেজে তিরিশ মিনিটে। তিনটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ, তিনটা বেজে পাঁচ মিনিটে থাকছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। সন্ধে পাঁচটা বেজে দশ মিনিটে শুনবেন প্রথমে জীবনের গল্প, এরপরই থাকছে অবকাশ রঞ্জনী অনুষ্ঠানটি। পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকসঙ্গীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। সন্ধে ছটায় ককবরক অনুষ্ঠান, ছটা বেজে তিরিশ মিনিটে থাকছে খেতে খামারি অনুষ্ঠানটি। সাতটা বেজে পাঁচ মিনিটে শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় বিপুলার তৃতীয় ও চতুর্থবার, নৃত্য ও ওঝা ধন্বন্তরী এবং ভাসুরগণের প্রাণদান, পরিবেশনায় বিশাখা সরকার দাস এবং তার দল। রাত আটটা বেজে পাঁচ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান, নটায় পাঁচ মিশালে অনুষ্ঠানে শুনবেন বাংলা গান। নটা বেজে তিরিশ মিনিটে শামে গজল অনুষ্ঠানটি শুনবেন শিল্পী পঙ্কজ উদাসের কণ্ঠে গজল। দশটায় সংসদে চলতি বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ধারণকৃত অংশ রাত দশটায় শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, শেষ হল আজকের অধিবেশন। আগামীকাল সকাল ছটায় পরবর্তী অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এখনকার মতো। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত দশটা বেজে একত্রিশ মিনিট হয়ে আট সেকেন্ড। জয় হিন্দ।